আকাশবাণী কৈলাসহর, আজ শনিবার, বিশে আষাঢ় ১৯৪৮ শতাব্দ, ২৬শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ। এখন সময় সকাল ৫টা বেজে ৫৮ মিনিট ৫০ সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০৩.২ মেগাহার্টজে।

0: আকাশ বাণী কৈলাসহজ অমৃত বাণী।
1: প্রথমবার কলিকাতায় আসিবার সময় শিয়াখালায় শালিকার বাঁধ রাস্তায় উঠিয়া বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোতা দেখিতে পাইলাম। কৌতূহলাবিষ্ট হইয়া পিতৃদেবকে জিজ্ঞাসিলাম, বাবা, রাস্তার ধারে শিল পোতা আছে কেন? তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাস্যমুখে কহিলেন, ও শিল নয়, উহার নাম মাইলস্টোন। আমি বলিলাম, বাবা, মাইলস্টোন কি? কিছুই বুঝিতে পারিলাম না। তখন তিনি বলিলেন, এটি ইংরেজি কথা। মাইলস্টোনের অর্থ আধ ক্রোশ, স্টোন শব্দের অর্থ পাথর। এই রাস্তার আধ আধ ক্রোশ অন্তরে এক একটি পাথর পোতা আছে, উহাতে এক দুই তিন প্রভৃতি অঙ্ক খোদা রহিয়াছে। এই পাথরের অঙ্ক ১৯, ইহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলিকাতা ১৯ মাইল, অর্থাৎ ৯.৫ ক্রোশ। এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন। নামতায় একের পিঠে ৯, ১৯ ইহা শিখিয়াছিলাম।

0: দেখিবামাত্র আমি প্রথমে এক অঙ্কের তৎপরে নয় অঙ্কের উপর হাত দিয়া বলিলাম, তবে এটি ইংরেজির এক আর এইটি ইংরেজির নয়। অনন্তর বলিলাম, তবে বাবা, ইহার পর যে পাথরটি আছে তাহাতে ১৮, তাহার পরটিতে ১৭, এইরূপে ক্রমে ক্রমে এক পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব। তিনি বলিলেন, আজ ২ পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে। প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিক দিয়া যাইব না, যদি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব। আমি বলিলাম, সেটি দেখিবার আর দরকার নাই, এক অঙ্ক এইটিতেই দেখিতে পাইয়াছি। বাবা, আজ পথে যাইতে যাইতেই আমি ইংরেজির অঙ্কগুলি চিনিয়া ফেলিব। এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইলস্টোনের নিকটে গিয়া আমি অঙ্কগুলি চিনিতে আরম্ভ করিলাম। মনবের চটিতে দশম মাইলস্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম, বাবা, আমার ইংরেজি অঙ্ক চিনা হইল। পিতৃদেব বলিলেন, কেমন চিনিয়াছ তাহার পরীক্ষা করিতেছি। এই বলিয়া তিনি নবম, অষ্টম, সপ্তম এই তিনটি মাইলস্টোন যথাক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন। আমি এটি ৯, এটি ৮, এটি ৭ এই রূপ বলিলাম। পিতৃদেব ভাবিলেন, আমি যথার্থই অঙ্কগুলি চিনিয়াছি, অথবা ৯ পরে ৮, ৮ পর ৭ বলিতেছি। যাহা হোক, ইহার পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে ষষ্ঠ মাইলস্টোনটি দেখিতে দিলেন না। অনন্তর পঞ্চম মাইলস্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন, এটি কোন মাইলস্টোন বলো দেখি। আমি দেখিয়া বলিলাম, বাবা, এই মাইলস্টোনটি খুদিতে ভুল হইয়াছে, এটি ৬ হইবেক, না হইয়া ৫ খুদি আছে। এই কথা শুনিয়া পিতৃদেব ও তাঁহার সমভিব্যাহারীরা অতিশয় আহ্লাদিত হইয়াছেন, ইহা তাঁহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম। বীরসিংহের গুরুমহাশয় কালীকান্ত চট্টোপাধ্যায়ও এই সমভিব্যাহারে ছিলেন। তিনি আমার চিবুকে ধরিয়া, বেশ বাবা বেশ, এই কথা বলিয়া অনেক আশীর্বাদ করিলেন এবং পিতৃদেবকে সম্বোধিয়া বলিলেন, দাদা মহাশয়, আপনি ঈশ্বরের লেখাপড়া বিষয়ে যত্ন করিবেন, যদি বাঁচিয়া থাকে মানুষ হইতে পারিবেক। যাহা হোক, আমার এই পরীক্ষা করিয়া তাহাদের সকলে যেমন আহ্লাদিত হইয়াছিলেন, তাহাদের আহ্লাদ দেখিয়া আমিও তদনুরূপ আহ্লাদিত হইয়াছিলাম।
1: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি শিল্পী বাণী জয়রাম।

বাণী জয়রামের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সুপ্রভাত, সকাল 7টায়। 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:45 রবীন্দ্রসঙ্গীত। 8:00 হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে।

উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান। 9:00 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 12:00 অনুষ্ঠান পরিচিতি। 12:05 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। মনের মতো গান 12:30। 1:00 হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। 1:05

ভজন। দুটোই ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 2:15 যন্ত্রসঙ্গীত, 2:30 শুনবেন হিন্দি ছবির গান, 3:00 দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে হিন্দি ও ইংরেজি সংবাদ, এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 6:00 ঘর গৃহস্থী, 6:30 কিষাণ বাণী, 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, 7:35 এবং 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 8:05 রামধনু লোকগীতি, 8:30 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, 9:15 পুরনো বিভিন্ন হিন্দি ছবির গান শুনবেন চির নতুন অনুষ্ঠানে, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30, 10:10 শুনবেন অতুল প্রসাদের গান, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কয়লা শহর, নমস্কার। সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। কবি, স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারক বাবা কাশিরাম জন্মগ্রহণ করেন 1882 খ্রিস্টাব্দের আজকের দিনে। শ্রমিক নেতা, স্বাধীনতা সংগ্রামী শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1897 খ্রিস্টাব্দের 11 জুলাই। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিক্ষক, গবেষক ও সমালোচক সুভাষ চৌধুরীর জন্ম 1933 খ্রিস্টাব্দের আজকের দিনে। কবি আল মামুদ জন্মগ্রহণ করেন 1936 খ্রিস্টাব্দের 11 জুলাই। চিত্রশিল্পী হিরণ মিত্রের জন্ম 1945 খ্রিস্টাব্দের আজকের দিনে। পুলিৎজার পুরস্কার বিজয়ী লেখিকা ঝুম্পা লাহিড়ীর জন্ম 1967 খ্রিস্টাব্দের 11 জুলাই।

কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান 1985 খ্রিস্টাব্দের 11 জুলাই। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। শুনলেন আজকের দিনটি। এবারে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। মানুষ ত্রিপুরা, আগরতলা থেকে প্রকাশিত সংবাদপত্রের সংবাদ শিরোনাম। নিউজিল্যান্ড সফরে মোদি, আজ ঐতিহাসিক বাণিজ্য চুক্তি। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে সরকার, বলেছেন মুখ্যমন্ত্রী। বিজনেস কনক্লেভে 1 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব। যানজট ও দুর্ঘটনা রুখতে কৈলাসহরে ইন্দিরা গান্ধীর মূর্তি স্থানান্তরের সিদ্ধান্ত। ধর্মনগরে জাতীয় মৎস্য চাষী দিবসে আধুনিক প্রযুক্তিতে জোর। কার্নিভালের আবহে ধর্মনগরে বর্ণাঢ্য রথযাত্রার প্রস্তুতি। বর্ণাঢ্য আয়োজনে আজ আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লীগ। কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকা সংবাদ শিরোনাম। পাহাড়ে ধসে বিপর্যস্ত জাতীয় সড়ক, সমতলে ভাঙছে নদী পাড়। মালদহ মুর্শিদাবাদে ভাঙন রোধে 3,600 কোটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। 4 দিন পরেও সন্ধান নেই 15 মৎস্যজীবীর, উড়ছে কপ্টার। রামের 12 ফুটের ফাইবারের মূর্তি গড়ছে কুমোরটুলি, যাবে চাঁচলে। সোমবার থেকে রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান দ্রুত বিচার হবে অপরাধীর। কলকাতা পুরসভার পুনর্বিন্যাস, 200 ছবে ওয়ার্ড সংখ্যা। 2029 সালের মধ্যে এক দেশ এক ভোট চালু হবে বলে জানিয়েছেন পিপি চৌধুরী। 300-এরও বেশি হোটেলের বিল না মিটিয়ে গ্রেপ্তার বৃদ্ধ। IRCTC-র সাইট ও অ্যাপ ব্যবহার আরও সহজ করছে রেল। সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। বিশ্বকাপ সেমিফাইনালে স্পেন বেলজিয়ামকে 2-1 ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামছে, মেসির নেতৃত্বে দলের জয়লাভের আশা। মেসিদের চিন্তায় রাখছে বিতর্কিত পর্তুগিজ রেফারি। জোকারকে হারিয়ে উইম্বলডনে ফাইনালে পৌঁছেছেন সিনার, রবিবার জেরেভের বিরুদ্ধে খেতাবের লড়াই। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার সংবাদ শিরোনাম। বারুইপুরে এনকাউন্টারের তদন্তে নামল CID। সূর্যপুরের সেই জলাজমির অকুস্থল ঘুরে দেখল ফরেন্সিক দল, হল নমুনা সংগ্রহ। জুলাইয়ে দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে শাহ, শিলান্যাস, সাংগঠনিক বৈঠক সহ গুচ্ছ কর্মসূচি নিয়ে 2 দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সিকিমগামী জাতীয় সড়কে বেশ কয়েক জায়গায় পাহাড় থেকে নামছে কাদামাটি, বিঘ্নিত যান চলাচল, জলমগ্ন কোচবিহার। আবার চলবে মৈত্রী এক্সপ্রেস, উদ্যোগ শুরু 2024 সালে বাংলাদেশে অশান্তির পর থেকে বন্ধ পরিষেবা। ত্রিপুরার 3 জেলায় বন্যা, ঘরছাড়া 11,000 মানুষ, 4,000-এরও বেশি বাড়ির ক্ষতি। টানা বৃষ্টি, দুর্ভোগ কলকাতা সহ 4 জেলায়, যানজটে ভোগান্তি। সুপার সাব মেরিনোর গোলে 16 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন, সামনে এমবাপের ফ্রান্স। গোলকিপারের ভুলে হার বেলজিয়ামের। লর্ডসে ইতিহাস, ক্রিকেটের মক্কায় প্রথমবার মহিলাদের টেস্ট, প্রথম দিনে হরমনপ্রীতদের ইনিংস শেষ 285 রানে, 100 রান হাতছাড়া স্মৃতির। শুনলেন বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন।

এবং এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 থেকে 32 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98 এবং 80% হতে পারে।

সবজির জমিতে তসের ফলে আপাতত জলসেচের প্রয়োজন হবে না, তবে যেহেতু আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই জমির নালাগুলো পরিষ্কার রাখতে হবে। জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থার জন্য জৈব সার অধিকতর কার্যকর, কারণ এগুলো মাটির গুণমান পুনরুদ্ধার করে, জল ধরে রাখার ক্ষমতা বাড়ায় এবং উপকারী অণুজীবের সক্রিয়তা বৃদ্ধি করে।

বাদাম এখন প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে রয়েছে। বপনের 45 দিন অবধি জমি আগাছা মুক্ত রাখলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। যে সমস্ত জমিতে আগে বীজ লাগানো হয়েছে সেখানে মূলের সহজ বৃদ্ধির জন্য জমির মাটি তুলে দিতে হবে। এই সময় আর্দ্র মেঘলা আবহাওয়ার জন্য শশা, মিষ্টি কুমড়ো ইত্যাদি ফসলে কাণ্ড পচা বা কাণ্ড ক্ষরণ এবং পাউডারি মিলডিউ নামক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। প্রতিকারে যথাক্রমে কপার অক্সিক্লোরাইড এবং সালফ্যাক্স 2-3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। গরম এবং আর্দ্র আবহাওয়া প্রাণীদের অস্বস্তির কারণ, তাই প্রাণীদের খাদ্য রাতের দিকে দিন, সকালে বা বিকেলের দিকে যখন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে তখন চড়তে দিন এবং যথাসম্ভব টাটকা সবুজ খাদ্য দিন। সকাল ও বিকেলের মাঝখানে প্রাণীদের ছায়ায় রেখে প্রোটিন ও খনিজ খাদ্য দিন। গোখাদ্য পরিপাক এবং গ্রহণের প্রক্রিয়া ঠিক রাখতে ঘাস এবং খড় ছোট ছোট টুকরো করে কেটে খাবারের সঙ্গে মিশিয়ে খেতে দিন। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। শ্রোতা বন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতা বন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7টায়। আকাশবাণী কৈলাসহর ভক্তি সুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি। প্রথম শিল্পী অতনু সান্যাল।

ভক্তি সুধা অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কৈলাস শহর। এখন সময় সকাল 7:24:45। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নবামী বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টিলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুসোভা এবং তাঁরই স্বদেশী লিন্ডা নক্সোভা। এদিকে সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জ্যানিক সিনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ ও পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তুলবে। ক্রীড়া উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত 2 বছরে শিল্প, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সে দেশের অধিবাসী ধন্যবাদ জানান।

0: অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসেন ও তাঁর সরকারের প্রশংসা করেন তিনি। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে উভয় দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।
1: 40 साल के बाद भारत के प्रधानमंत्री का न्यूजीलैंड आना हुआ है और एक प्रकार से आपकी आर्थिक राजधानी में कार्यक्रम बना करके भारत और न्यूजीलैंड के संबंधों को एक नई ताकत देने का एक अवसर पैदा किया है। मैं आपका बहुत बहुत आभारी हूँ। ये हमारे संबंधों में एक ऐतिहासिक पड़ाव है जो हमारे संबंधों की नई ऊर्जा, हमारी मित्रता के नए संकल्प को दोहराने वाला है।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুকসেন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলে তিনি জানিয়েছেন। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লাগুয়াইরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,700 বেশি মানুষ। এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শেষ করলেও বহু মানুষ তাদের পরিজনদের খোঁজে সন্ধান চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রসংঘ গত বুধবার ভেনেজুয়েলার জন্য 300 মিলিয়ন মার্কিন ডলার ত্রাণ সহায়তার জরুরি আবেদন করেছে। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী 14 তারিখ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিয়ত্র দুব্রোভ এবং আন্না কিকিনার সঙ্গে রসকসমোস সয়ুজ MS-29 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনির গঠন এবং রক্তের উপাদান সহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করবেন। চীনের রাজধানী পেইজিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়োতে একটি স্কুল থেকে প্রায় 2 মাস আগে অপহৃত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগো জানিয়েছেন, যৌথ নিরাপত্তা অভিযানে তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযানে 8 জন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে সেদেশের গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্ট অব স্টেট সার্ভিসেসের হেফাজতে রয়েছে। এছাড়া অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজন নিহত হয়েছে। তবে অপহৃতদের মুক্তি করতে কোনো রকম মুক্তি বা বন্দি বিনিময় করা হয়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইলফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো BOPS গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলির সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড় দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা CISF থেকেই একমাত্র প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। বন্দর নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে থাকা পরিকাঠামো নিয়েই নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে হবে। সংসদের

বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখ, চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রসার ঘটানোর লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে। এই উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন ও সংস্থা নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মায়ামি স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে আর মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। দুজনেরই লক্ষ্য কেরিয়ারের প্রথম উইম্বলডন জয়, ফলে অল চেক এই ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে উইম্বলডন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিচ, এল সালভাদোরের মার্সেলো আরেভালোর জুটির বিরুদ্ধে খেলবেন। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের খেতাব নির্ধারণী ম্যাচে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন আলেকজান্ডার জেভ। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত গতকাল প্রথম ইনিংসে 285 রান করেছে। টসে জিতে ইংল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিনের শেষে ইংল্যান্ড 1 উইকেটে করেছে 21 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ড 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হবে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিন দেশ সফরের শেষ পর্যায়ে গতকাল অকল্যান্ডে এসে পৌঁছেছেন। প্রায় ৪০ বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর উভয় দেশের কাছে গর্ব ও আবেগের বিষয়। প্রধানমন্ত্রী মোদী সফরের প্রথম সন্ধ্যায় প্রবাসীদের এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পাঞ্জাব ও তামিলনাড়ুর লোকনৃত্য, শাস্ত্রীয় সঙ্গীতের ফিউশন এবং বন্দে মাতরমের পরিবেশনা দেখে তিনি অভিভূত হন। বিশেষ করে নাথ ভোকাল অনসাম্বলের প্রশংসা করে তিনি বলেন, এই সুর দুই দেশের গভীর বন্ধুত্বের প্রতীক। পাশাপাশি ভারতের সংস্কৃতিকে বিশ্ব দরবারে জিয়ে রাখার জন্য তিনি প্রবাসীদের ধন্যবাদ জানান। এই দুই দিনের সফরে দুই দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করতে এক শীর্ষ বৈঠকে বসবেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিম জেলার বাগমারায় গতকাল টাইম হাসপাতালের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই হাসপাতাল রাজ্যের মানুষের কাছে উন্নত ও সময়োপযোগী স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে। হাঁপানিয়ায় ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026-এর শেষ দিনে গতকাল ত্রিপুরা বিদ্যুৎ নিগমের সঙ্গে NHPC লিমিটেডের দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুৎ নিগম জানিয়েছে, এই চুক্তির আওতায় অরুণাচল প্রদেশে নির্মীয়মান NHPC-র 1,720 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কমলা জলবিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরা বিদ্যুৎ পাবে। ভিবিজি রামজির মাধ্যমে গ্রামীণ বিকাশে 318 রকমের কাজ করার সংস্থান রয়েছে, তাই ব্যক্তিগত স্বার্থ ও দল মতের ঊর্ধ্বে উঠে গ্রামীণ জনপ্রতিনিধিরা গ্রামীণ অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে আহ্বান জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। সিপাহীজলা জেলার নলছড়ে বিকশিত ভারত জি রামজি আইন নিয়ে এক কর্মশালায় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে

সে তিনি এই আহ্বান জানান। আগামী 14 জুলাই ও 15 জুলাই আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে 2 জন রোগীর কিডনি প্রতিস্থাপন করা হবে। স্বাস্থ্য দপ্তর এক বিবৃতিতে গতকাল জানিয়েছে, জিবিপি হাসপাতাল এবং মণিপুরের সিজা হাসপাতালের কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরপর 7টি সফল কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। জিবিপি হাসপাতাল ও মণিপুরের সিজা হাসপাতালের রিসার্চ ইনস্টিটিউটের কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞরাই বর্তমান প্রক্রিয়াতেও অংশগ্রহণ করবেন। আগরতলায় আসাম রাইফেলসের রাধানগর ব্যাটেলিয়নে 1996 সালের 10ই জুলাই জম্মু ও কাশ্মীরে দেশের সেবায় আত্মবলিদানকারী 28 আসাম রাইফেলসের রাইফেলম্যান গোবিন্দ সিংয়ের স্মৃতিতে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ব্যাটেলিয়নের বিভিন্ন পদাধিকারীরা শহীদ জওয়ানের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান। আসাম রাইফেলস জানিয়েছে, এই অনুষ্ঠান দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনাদের ত্যাগ ও বীরত্বের প্রতি বাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দক্ষিণ জেলার বিলোনিয়া ও শান্তিরবাজারে গতকাল 26তম জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপিত হয়। শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিধায়ক প্রমোদ রিয়াং। এদিকে বিলোনিয়া অগ্নিবীণা হলের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিধায়ক স্বপ্না মজুমদার। উভয় অনুষ্ঠানে 3 জন করে আদর্শ মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল। স্পেনের হয়ে গোল দুটি করেন ফেবিয়ান রুইজ এবং মিকেল ম্যারিনো, বেলজিয়ামের গোলটি করেন কেচেলায়েরে। সেমিফাইনালে স্পেন খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বাকি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 57.8 মিলিমিটার। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বিয়া বিনি কাইথাম হাকতর বেড়াইমানি পাই থাকব খাগর নিউজিল্যান্ডে অকল্যান্ডত হাংসগৈকা আরও বন লামসকা নিউজিল্যান্ডে মন্ত্রীবক্রক ক্রিস্টোফার লাকসন মন্ত্রীবক্রকনি বেড়াইমানি পুইলা সানজাব আরও সংসার যাক হুকুমু পান্ডামানজাখা মন্ত্রীবক্রক আরও পাঞ্জাবতাই তামিলনাড়ুডি মোশাকরং রকনি মোশামং শাস্ত্রীয় রোচাপুংনি ফিউশনস তাই বন্দে মাতরম রোচাপুং নুগুই খা তংটকজাখা বনাট বোকাল অনসম্বল বলাইখা ভারতনি মন্ত্রীবক্রক নিউজিল্যান্ড বেড়াইনা থাংমাবাই কনৈ হা কতনি হালক রাকঙ্গান হই খাকা জাগু বেড়াইমা জরা খরকনি অজানে বিশৃঙ্গ বানিয়া রং রাংবক সিনমং থাই হুকুমন খবই জুদা জুদা দেখিল চুবামং ক্রাক খাইনানো তৈব ককলাম অঙ্গানো রিনিউবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা তং খরগদালজাক চং ফেরাং আচাইডিমা সেবাই হাকতর তৈবৈশা চং ফেরাংনি নাংকুকমা রাও বাচিনি গবাং সুপুংজাখা মিয়া বাই থাংনি হদালামো মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা অ তালনি শালদক শালমারি রিনিউবল আচাইডিমুং থাইনি চং ফেরাং রাও বাচি দশমিক নই সকপাইকা মোশাং যোশী অ চাসামুংন হাকতরনি তং খরগদালজাক ফান আচাইডিমুংনি সেব কাহাম ফুনুকমারি হিনে খুরজাখা বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি তৈ দুলমুংবাই ভারত দশাওই হামক্রাইনি লামো বুসকাঙ্গই তঙ্গ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশননি মিশন স্টিয়ারিং গ্রুপনি উলথাম পান্ডা মিয়া দিল্লি কতালো সংসার জাখা আবনু তৈদুলখা কেন্দ্রনি শাখামন্ত্রী জে পি নাড্ডা ভার্চুয়ালতেই পান্ডা মানজাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বশাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কেন্দ্র হাপাংনি কাইসা নাংকুকমা ডিজিটাল শাখাম চেতন আবনি শেব বাই হাকতনি বেবাগ লুকুরগ্ন ডিজিটাল শাখাম সিনিমুং ইয়াফারমানি লগি লগি শাখাম সেব নাইমথাংরক জাকতাই স্রাই স্রাই খ্লাই মানখা মন্ত্রী অকরাতেই বশাখা হাস্তিনি রাও চার্চিল লুকুরকনি আবা একাউন্ট খ্লাইজাখা আবনকারী হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি তাই হেলথ প্রফেশনাল রেজিস্ট্রি নি সামংরাওরা সাসারজাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনে বিশিং মডেল শাখাম নগঙ্গই আইজিএম শাখাম নগ শাখামিয়ারকন শাখামনি সেব ডিজিটাল রায়দাতই ইয়াফার জাগৈ তঙ্গু হাস্তেনি সালথাং হাঙ্কর্ন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনে বিশিং

0: hotel hangor songui juda juda samung butang sasar nawo no saijakha dilli katalo songsajja ko pandawo kendoni montri yakchu pratap rao yadav anupriya patel tejitin prasad bo manjakha kendoni shak khamni shep hamkrayo hapangni shak tharmungni logi logi hapang yakakjak motharok bo nangmani bar jayasagi tongu hune shaka montriyokra professor dr manik saha shalthang hangkoni বাঘ মারা ও মিয়া টাইম সাকাম নগ্ন জেঙ্গি অকগ্ন শাখা ব ব শাখা কতাল সেবনাং ও শাখাম হাস্তে নি লুকুরকনি বাগৈ কাহাম শাখামনি সেবনা ও নাংমানি বারজা ইয়াসাগান আগরতলা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলা ও সালনি রমই সংসার যাক ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈ সাই নৈ চিতক মিয়া পাইখা হাকতর হাকতর ফাতানি খড়ক সা সাই নৈ রানী কবাং রং বক সিনাই রক তে লুকু আদং রকনি মানজাক মুংবাই বেবাগৈ কাই থামরা ব্রৈচি নৈ ক খালাইমা ও মুংসই রলাইখা হাস্তেনি রং চং ফেরাং বেড়াইখিরি রিয়েল এসেট হুকবার বাঘ মালমাতা হামক্রাই নাইখুং স্নামখর সাখাম সেপন খবৈ জুদা জুদা দেখিল ক খালাইমা ও মুংসই রলাইমানো তুই ক্রংজাক নাইখুংনি বিজনেস কনক্লেভ এন এইচ পি সি লিমিটেড ত্রিপুরা চং ফেরাং নাইখুংনি বিশৃঙ্গ চং ফেরাং পাইমুং তুই মুংসই রলাইখা অকক খালাইমুংনি বিশৃঙ্গ অরুণাচল প্রদেশ সুনামজাগৈ তংমা এন এইচ পি সি সিনি সা সাই স্নিরা নৈজি মেগাওয়াট ফানগনাং তুইনি চং ফেরাং তাংবুতাংনি সিমি ত্রিপুরা চং ফেরাংনি সেপ মানানো অ তাংবুতাং জেংজাকমানি উলনি সিমি বিশিক ব্রৈচি অকক খালাইমা সামুঙ্গ ফুনাংজাক তংগানো আগরতলা বিজনেস কনক্লেব হাস্তিনি হুকবার নাইখুংবাই কাইনৈচি চুকু মথা খকসা সাই সারা চি স্নি রেজাক রং বক্সিন নানতুই মুংসই রলাইখা হানি সাকা হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ আয়ঙ্গমিয়া আগরতলা অরুন্ধতী নগরনি হুকবার নাইখুংনি সেরি নাইমানি কেন্দ্রব সংসাজাক পান্ডা হুকবার মন্ত্রী আমির শাহী দুবাইনি মুংগনাং হায়ুং বেরেমনি বানিয়া মথানি থানি সের সারা চার্চি নৈ খাসা মাইরুম থাই সা সাই নৈরা জামি তে থাই থামরা ভ্যারাইটিনি অমতি রহনানি সামুংন চেঙ্গে রেখা তাবুক হায়ুং কাপ ফুটবলনি ককতুমা হায়ুং কাপ ফুটবলনি কোয়ার্টার ফাইনেলনি উলনৈ ম্যাচও স্পেন বেলজিয়াম ন নৈশা গোলনি ফেরবাই মেচেনৈ সেমি ফাইনেলও কাসাকা স্পেননি অঙ্গৈ গোল কনৈ রেখা ফেবিয়ান রুইস তৈ মিকেল মেরিনো বেলজিয়ামনি গোল রেখা কেতলায়েরে সেমি ফাইনেলও স্পেন বাই থঙ্গানো ফ্রান্স তাবুক ন বার্তিবানী ককতুমা বসকাং দাম নৈচি ব্রৈয় সালথাং সিপাহী জলাতে সালগ্রা হাঙ্কর ফেরাং কগৈ কবাং ওয়াতৈ ওয়াউইমা নহনৈ হজাক মং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি ডিগ্রি তে খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক খামানি তুংমারি তংখা নৈচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামৈ সতী থামচি জরা ওয়াতৈ ওয়াখা বাচি স্নি দশমিক চার মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি ককতুমা আবাই এঙ্গানো সঞ্জা দামসনি তামৈ সতী ব্রীচি বাও
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর রবীন্দ্রসঙ্গীত প্রথম শিল্পী শৈলেন মুখোপাধ্যায়।

দিল্লি ও শিলং কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন আধুনিক গান, প্রথম শিল্পী হৈমন্তী শুক্লা।

গানখানি শুনলেন নচিকেতার কণ্ঠে আধুনিক গানের এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিষ্ণুপদ মান্নার কণ্ঠে শুনবেন লোকগীতি বেলা 12:05। 12:30 রয়েছে মনের মতো গান। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে বেলা 1:05। 1:40 শুনবেন ভজন। অনুষ্ঠানে আজকের শিল্পী হলেন হরিহরন। লঘুযন্ত্র সঙ্গীতের আসর বেলা

বেলা 1:40 শুনবেন ভজন। অনুষ্ঠানে আজকের শিল্পী হলেন হরিহর। লঘুযন্ত্র সঙ্গীতের আসর বেলা 2:15। আসরে আজকের শিল্পী প্রেমাংশু চট্টোপাধ্যায়। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 2:30। আসরে আজ শুনবেন কলেজ গার্ল ছবির গান। সংবাদ বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2:00 এবং বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসর ফার্মেন্ড হুম প্রচারিত হবে সন্ধে ছটায়, ছটা বেজে তিরিশ মিনিটে কিষাণ বাণী। সন্ধে সাতটায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। নানান স্বাদের গানের অনুষ্ঠান রামধনু প্রচারিত হবে রাত আটটা বেজে পাঁচ মিনিটে। আটটা বেজে তিরিশ মিনিটে লোকগীতির শিল্পী লোপামুদ্রা মিত্র। পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন প্রচারিত হবে রাত নটা বেজে পনেরো মিনিটে। নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসরে আজ শুনবেন বসন্ত মুখার্জির রাগে খেয়াল শিল্পী পণ্ডিত চিন্ময় লাহিড়ি। অতুল প্রসাদী গান রাত দশটা বেজে দশ মিনিটে শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়। সংবাদ সন্ধ্যে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং রাত দশটায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত নটায় এবং রাত দশটা বেজে কুড়ি মিনিটে ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে এবারে শুনুন লোকগীতি শিল্পী বিষ্ণুপদ মান্না।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন বিষ্ণুপদ মান্না। আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা মথুরা, এবারে শুনুন মনের মতো গান।

সুষমাতা ভারতবর্ষ।

0: হেসে নাও দুদিন বই তো নয়, হেসে নাও দুদিন বই তো নয়।
1: ও দাদা, ও গাড়িতে আছে কি যে চলবে?
2: কেন দাদা, সব পেছন থেকে ঠেলবে।

গরুর গাড়ি টানছে বলে আজকে যাকে দিচ্ছ গালাগাল, তোদের 14 পুরুষ চাপবে তাতে কাল। গরুর গাড়ি টানছে বলে আজকে যাকে দিচ্ছ গালাগাল।

0: যা বাবা, দেখ দেখ ভাঙা গাড়ি টানছে বলে এরাও বিগড়েছে।
1: ও গরু, ওঠ বাবারা ওঠ, তোরা রোগা হলেও ভদ্র গরু, শিংটা বাঁকা, লাজটা সরু।

0: কোথায় কোথায় এখন সেসব বাছা ধন, এই গাড়ি দেখে অট্ট হাসি, মুচকি হাসি, ফোকলা হাসি, হাসলে যারা করলে কত ঢং, এখনো লুকিয়ে কেন ভাই সব,
1: এখনো লুকিয়ে কেন ভাই সব,
0: দেখে যাও আমরা তিনজনে যে কোনো অসম্ভব করে তুলি।

গানখানি শুনলেন রাম ধাক্কা ছবি থেকে, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। শিল্পী কণ্ঠে এবারের গান যৌতুক ছবির।

গানখানি শুনলেন সানাই ছবি থেকে, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। শ্রোতামথুরা কম্প্যাক্ট ডিস্কে শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। অনুষ্ঠানে আজ শুনছেন শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া গান বিভিন্ন ছবি থেকে। এবারের ছবি শেষ পরিচয়।

শ্রোতাবন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, আকাশ বাণী কৈলাস শহর। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত খসড়া বিল পর্যালোচনায় নয় সদস্যের কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন, তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আগামী চার বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা বিনিময়। উভয় নেতা মুক্ত, অবাধ ও বিকাশশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। এজন্য সামুদ্রিক নিরাপত্তা আলোচনা শুরু করার প্রস্তাবও দেওয়া হয়েছে। নীতি নির্ভর আন্তর্জাতিক সীমান্ত, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পক্ষেও সওয়াল করেছেন তারা। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকের আগে তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তার এই শপথ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুই দেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুই দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: আজ হমনে ইন্ডো প্যাসিফিক মে ম্যারিটাইম কোঅপারেশন কে লিয়ে এক ফ্রেমওয়ার্ক পর সহমতি বনাই হ্যায়। বাইলেটারাল নেভাল এক্সারসাইজ, লজিস্টিক সাপোর্ট অর হাইড্রোগ্রাফি মে সহযোগ সে হামারা আপসি তালমেল বড়েগা।
0: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী মোদীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন একথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড কৌশলগত অংশীদার 2030 পথ নির্দেশিকা অনুমোদন করেছেন।
2: Is the decision by the two prime ministers to raise the relationship to a strategic partnership. They also decided that this goal of a more strategic relationship would be approached systematically, for which they decided that there would be a roadmap to take us forward the next couple of years. This roadmap has been summarized, in fact, in a document which is being released along with the joint statement that the two prime ministers are issuing at the conclusion of their talks.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই স্পার্ক এরিনায় পৌঁছেছেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানে 10,000 ভারতীয় যোগ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রথাগত প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে ভারত একটি শক্তিশালী আত্মনির্ভর

0: ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। তিনি বলেন, ভবিষ্যতে যুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার হতে পারে, তবে শেষ পর্যন্ত জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তির জোরেই সেই যুদ্ধ জয় আসবে। প্রযুক্তি এবং প্রথাগত সামরিক শক্তি একে অপরের পরিপূরক এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশ উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বিশাখাপত্তনমে ইস্টার্ন ফ্লিট প্রজেক্ট 17 এর আওতাধীন ষষ্ঠ দেশীয় স্টিলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি কমিশনিং বা নৌবাহিনীতে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। নীতি আয়োগ ভারতের পারমাণবিক শক্তি কাঠামো সামগ্রী সংস্কারমূলক উদ্যোগ সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি আইন 2025-এর বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই সভায় সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা একত্রিত হয়ে যুগান্তকারী আইনের কার্যপদ্ধতি বা পরিচালন কাঠামো নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুব সমাজকে গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করে শ্রী শাহ বলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ছিলেন স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট চিন্তাবিদ এবং জাতীয় নেতা। দেশ গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রী শাহ বই পড়ার ওপর জোর দিয়ে বলেন, দেশ এবং দেশের মানুষকে জানতে বই পড়া অত্যন্ত প্রয়োজন।
1: जयप्रकाश नारायण आजादी के आंदोलन के एक प्रमुख और प्रखर सेनानी थे। समाजवादी कांग्रेस की स्थापना की, विनोबा भावे के अनुयायी बने, भूदान यज्ञ के साथ जुड़े और सर्वोदय विचारधारा को देश के गांव गांव में फैलाने का काम किया। जेपी विदेशी विचारों को जरूर पढ़े, मगर धरातल पर जीने वाला वो भारतीय व्यक्ति जब इस देश पर इंदिरा जी की सत्ता पिपासा ने इमरजेंसी डाल दी, जेपी ने डट कर विरोध किया।
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আজ মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী গডকরি জানান, বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌ পরিবহন ক্ষেত্রে কিভাবে কার্বন নিরপেক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় তা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনা কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্মন্ত নারিয়াল, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে জানান, এই কমিটি তৈরি করা হয়ে গেছে, এরপর তারা অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রক জানিয়েছে, ইরানের অর্থ সহায়তাকারী আলি আনসারির ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। ব্রিটেন এর আগেই আনসারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সে দেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুইয়ারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,740 জন। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ানা রুইচ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার। 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ভারত ও

0: নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারে নিবেদন ভজন, শিল্পী হরিহরণ।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লঘু যন্ত্রসঙ্গীতের আসর, আসরে আজ শুনলেন মাউথ অর্গান বাদন, শিল্পী ছিলেন প্রেমাংশু চট্টোপাধ্যায়। আকাশ বাণী কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেঘাহার্জে। শ্রোতা মথুরা, শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনুন কলেজ গার্ল ছবির গান। প্রথম গানখানিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী কিশোর কুমার।

গানখানি শুনলেন শিল্পী মোহাম্মদ রফির কণ্ঠে। শ্রোতবন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনছেন কলেজ গার্ল ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানখানি শুনুন ইয়াসুদাস এবং চন্দ্রাণী মুখার্জির দ্বৈত কণ্ঠে।

Oh, my.

শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থির আসর, কিষাণবাণী 6:30। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 রয়েছে অনুষ্ঠান রামধনু। লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। চিরনূতন অনুষ্ঠানে জনপ্রিয় হিন্দি ছায়াছবির গান শুনবেন রাত 9:15। 9:30

রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত ১০টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ অতুল প্রসাদের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত ১০টা বেজে ১০ মিনিটে ১০টা বেজে ২০ মিনিটে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। ১০টা বেজে ৩০ মিনিটে অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতাবন্ধু শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর সবাইকে স্বাগত জানাচ্ছি ঘর গৃহস্থির আসরে।

0: নমস্কার দাদা।
1: নমস্কার
0: দাদা, আমরা এখন কোন গ্রামে আইছি?
1: এখন আইছেন হিদলি গ্রামে।
0: হিদলি গ্রামে তো আমরা গড় গৃহস্থির আসরে আমরা হিদলি গ্রামে আইছি এক কৃষক ভাইয়ের কাছে। তো দাদার নামটা কিতা?
1: আমার নাম হল স্বপন পাল।
0: স্বপন পাল, তো আপনি কিতা এই গ্রামেই কিতা বড় হয়েছেন?
1: এই গ্রামেই বড় হয়েছি।
0: এবং কত বছর ধরে আছেন?
1: এটা আমার বাবা তার আগে মানে তালকনি জায়গা থেকে আমরা জায়গা ছোটবেলার থেকেও বাবার লগে ফিসি ফিসি আসলাম, স্কুল গেছি, বাবার লগে চলছি, ওই এখন চলতাম।
0: তো ঠাকুর দিলে তো
1: আপনার চলতাম,
0: ঠাকুর দিলে তো আপনার জায়গা সম্পত্তি বাক্যই আছে।
1: আছে, এটা এখন বাঘ বাটুর ইয়া কমিবে, আগে তো মানুষ আসলে কম, এখন কমে যাইব।
0: আচ্ছা, যাই হোক, এরপরে আপনার জায়গা এবার কম নাই আশা করা যায়, খেতের জমি টমি আছে মিলে। তো এমনি খেত কৃষি কিতা করল এখন?
1: ওই তো ধান লাগাই, মু আলি ফলাই দি, জমিন চাষ দিয়া লাগাইলি মু আর সাত পনেরো দিন হইতে,
0: মানে যেটা আমরা আউশ ধান।
1: আউশ ধান?
0: আচ্ছা, তো আউশ ধান তো আপনারা এখানে সকলে বুঝে আবার করতেও চায় না?
1: সকলে চায় না, গরু বাছুর সমস্যা, কেউ করে না দেখিয়া। আস্তা মাঠে যদি খেত করতো সবাই তো গরু বাছুর বন্ধ হইল না, ওই বেড়াটা
0: না। কিন্তু আবার সবাই তো একটা কথা হয় যে কেউ করে না, আমি একলা করি করতাম। এখন আপনারা যদি সবাই, যদি
1: আমি সবাই কইছিলাম, কজন আমি কইছিলাম সবাই খেত করে হিদলি মাঠ, সবাই মিলিয়া বলে তো গরু বন্ধ হয়ে যাবো অটোমেটিক, কেউ একমত হয় না, মুখে খয় খাজা নাই।
0: তো এটার কারণটা কি?
1: ওই তো এখন কারণ হইলো দেখ, সরকারি চাউল ফার, রেশনও ফার, বাগানও ফার, তারা চাল্লি ফালি চলি যায়। আগের মানুষ নাই যে খেত করে, তখন মানুষে পরিশ্রম,
0: এরপরেও তো এখন মানে খেত কৃষি করলেও কিন্তু আগের মতো তো আর অত পরিশ্রমও নাই,
1: পরিশ্রমও নাই, আগের মানুষও নাই। তো আগের মানুষ খেতে জড়িত আসলো, চালোর রেটও কম আসলো, তবে খেত করছে। এখন চালোর রেটও বেশি, চাল বিক্রিও বেশি, কিন্তু তারপর খেত করে না মানুষ। এখন এখন হইল এমনি গুড়িয়া গাড়িয়া কন্ট্রাক্ট পাট্যাঙ্ক ইতা ইতা করিয়া তারা বাঁচি দিত।
0: অথচ যারা জমি আছে
1: হেরাও বরং তো দিলাই, ইয় বাগি দিলাই,
0: বাগি দিয়া,
1: বাগি দিয়া বরগাজার দিলাই।
0: তো আপনি আপনি গত বছর আপনি করছিলেন কিছু মানে আউশ করছিলেন?
1: আমরা তো প্রতি বছরে, আমার তো চাকরি নেই চুকরি, আমার খেত নিজের মাটি নিজের অকলতা আছে, আমার খেত করেও লাগে।
0: আউশ করেন চাইলেও করি। তো এই যে ধানগুলো যে আপনারা যে করুন বা আউশ যে করবা, এটা আপনারা এমনি কি পদ্ধতিতে আপনারা করুন?
1: আমরা কিছু এমনি নর্মাল করিয়া কিছু শ্রী পদ্ধতি করি।
0: আচ্ছা, তখন শ্রী পদ্ধতিতে করায় তো আপনার অনেক ধানও কম লাগে, মানে আলি যেটা হয়
1: জ্বালা কম লাগে, বীজ কম লাগে,
0: বীজ কম লাগে
1: লাগে, কিন্তু পরিশ্রম একটু বেশি লাগে।
0: আচ্ছা,
1: পরিশ্রম মান ফল মিলে, কুড় খাড় দেওয়া যায়, গাছ বাঁচা যায়, গাছ না হলেও ধান একটা কুড় দিলে ধান ভালো হয়।
0: তো মোটামুটি তো আপনার অনেক সুবিধাও, ফলনটাও বেশি হয়,
1: ফলনও বেশি হয়,
0: ফলনও বেশি হয়,
1: মাইসক নাই যত্ন রত্ন।
0: তা তো ঠিক আছে, যেমন আগে যেমন ধরো আপনারা এলোপাতারি করতা,
1: আলি বেশি লাগতো,
0: আলি বেশি লাগতো,
1: বয়স্ক আলি লাগাই,
0: বয়স্ক আলি লাগাইতে, এখন তো একটা নির্দিষ্ট একটা দিনের দিয়ে দিছে, আপনি 15 দিনের ভিতরে বা 18 দিনের ভিতরে আপনারা লাগাইনি, একটা বা দুই

0: আগের তো মানুষ তো বৈজ্ঞানিক সিস্টেম আসিল, এখন বৈজ্ঞানিক তো দেখলো বা করাইয়া ফিল্টার আমাইয়া দেখাইলো পরীক্ষা করাইয়া, যে দেখো অল্প বয়সে যখন সারাটা লাগাবে এটা ড্যাম সারা দিব বেশি, আর এটা তো তোমরা আলি চলাতেই তো আরে বুড়া বানাইলে হে ড্যাম স্যাম কিতা দিব, আবার কিছু অংশ মানুষ ডিগালি মানে বৃষ্টি বাদল দিলে মানে মারিলে আর কি খসি কাজ তো বা একটু শক্ত হইলে একটু বৃষ্টি তুফান মানে জল মানে আর কি ওইটাও
1: খানিরপুর
0: চলে টুকটাক আমরা কিছু খুচরা খাচরা বেশি চাউল টাউল
1: মানে এটা বেচেই তো আপনার সংসার চলে। আচ্ছা, তো এমনি যে এখন যে লাগাইবা যে কীটা দাম লাগাইবা?
0: এটা আমরা এখন কীটারে কয় কেউ লাগাইব আমি লাগাইমি এটা নরেন্দ্র, নরেন্দ্র না

0: বা একটু শক্ত হইলে একটু বৃষ্টি তুফান মানে, জল মানে আর কি।
1: হ্যাঁ
0: ওইটাও সুপারি গাছ যে কোনো গাছ, বড় গাছ লাগানি ঠিক নাই, অল্প বয়সে গাছটা লাগালে গাছটা শক্ত হইয়া মজুত হইয়া উঠে
1: উঠে স্বাভাবিক। যদি বুড়া গাছ লাগান বুড়া গাছ
0: সাম দিত না, ফলন আইতো না,
1: ফলন আইতো না।
0: আমি লাগাইমি ইটা নরেন্দ্র, নরেন্দ্র না ইটার কিতাবা দান কর বলি গেছি, এটা আড়াই মাস ইয়ার দুমাইল লেখা নাই।
1: আচ্ছা, মানুষে বুঝতে চায় না আপনার যদি গরু টরু যদি থাকে, যদি এটার থেকে আপনারা ইয়ে পাইলা
0: খেতের হওয়া যায়। আর এটা যদি ফেক থাকে তো দুই চার তিন চার আবার লাগানিও যায়,
1: লাগানিও যায়।
0: বর্তমানে কুড়ারও দাম আছে, কেজি হিসাব বিক্রি হয়,
1: কিন্তু এটা তো অনেকে করতে চায় না,
0: করতে চায় না,
1: মানে এই আউশ ধানটা করতে চায় না, কিন্তু
0: তিন ফসল করতো
1: সেইভাবে তো, কিন্তু বন্যাও তো হয়
0: না,
1: করতে চায় না।
0: কখন আবার সরকারে আবার ধানও কিনে
1: কিনে, আগে তো এই সুবিধা
0: আছে,
1: আপনি বেশি দামে বিক্রিও করতে পারবেন। আচ্ছা, তো এমনি কিতা আপনি এমনি যে যেটা আবুশ যেটা লাগাইবা এটাই মধ্যে কিন্তু আপনার বাস্তুঘাত আসেননি?
0: বাস্তুঘাত আমরা আলু বিশ্রাত থাকে, আর কিছু আছে বিচারিতা বৈঠিয়া কই আর কি, ওটা বৈঠিয়া লাগাই দিব, আলু ফেলাই বৈঠিয়া লাগাইম, বৈঠিয়া মানে কিতা এটা মানে আলু খেতটা তাড়াতাড়ি জমিনটা গরুয়ের নেড়া একটা হয়ে যায়, আর সবজি খেত হয়,
1: মানে এটা তো এই যে কিছুদিন আগে যে এত যে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টি কিন্তু আপনার কোনো ক্ষতি হয়েছে?
0: হয়েছে তো, রামাই গাছ মরছে, জিঙ্গা গাছ মরি গেছে, শ্যামলা গিয়া
1: আর কিছু আছে না আপনার?
0: এমনি তো বাড়িতে গরু আছে, বাছুর আছে, শহর আছে, মুরগ আছে,
1: মানে সবকিছু
0: আছে।
1: আচ্ছা, তো দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম আপনার ছাগল দেখলাম, চেঁচামেচি করলো, আপনার ছাগলও ভালোনি?
0: ভালো,
1: কিনছিও
0: বেচছিও আবার কিনছি,
1: মানে এরকম রোটেশন হয়ে যায় আপনার?
0: আছে।
1: তো এই যে আপনার শুকর যে প্রতিপালন করুন, এটা কি তা মোটামুটি লাভ হয়নি?
0: লাভ মানতে আমরা বাড়ি যে অনেক সময় বাটটা বা ক্ষেতর কুড়া দানোর কুড়া টুড়া থাকা ইটা আমরা শহরে খাওয়াইলাম, আস্তে আস্তে এটা বড় হইলো, মনে করেন আমরা একটা তো ব্যাংকের মতন কিছু টাকা তুললাম, বাড়লো আস্তে আস্তে।
1: আচ্ছা,
0: মানে
1: সুরেও নেয় না, ওইটা লাগে আপনারা এই সুযোগটাও নেয়া। তো এখন তো দেখা যাইতেছে আপনার এদিকেও বোধ হয় আপনার বান্দরের উপদ্রবটা একটু
0: বেশি, বান্দর রাখেন।

0: শু আসলে শু খাই পেলে কাটল খাই পেলে মানে সব জায়গায় খাবে বান্দরে
1: সবই খায়
0: সবাই
1: এখন বান্দরে যেটা খায় না এটাই তো আপনারা লাগাইতে হইবে
0: বান্দরে খায় না ওই তো খায় না তোমার ওই
1: ঢেঁড়স
0: ঢেঁড়স না আমার হলুদ আদা ইটা খায় না অবশ্যই ইটারও লাগানি মুখি কচু ইটা
1: তো আপনার যে জায়গার যে প্রতিষ্ঠান এখানে তো আপনার কচুও তো লাগাইতে পারতাম
0: কচু একটু বল লাগে পরিশ্রম লাগে করলা বল লাগে বাসা লাগে তো লতাও বেচা যায় কচু বেচা
1: এটা তো আমি একটা জায়গাতে গেলাম সে লোকটা খালি এখন লতাই খালি বিক্রি হ্যাঁ
0: লতা বিক্রি করবো একটা আছে শুকনা কচু একটা আছে জলের কচু
1: তো আপনার যে জায়গার যে পজিশন এখানে তো আপনার মদন কচু তো লাগাইতে পারতাম
0: হ্যাঁ পারতাম একটু বল লাগে আমি লাগাইছি না
1: মানে আপনার তো গরু আছে সার তো মানে জৈব সার হিসেবে আপনার গোবর দিতে পারতা
0: লাগাইছি না সামনে তো ভাবছি একটা টুকরা লাগাইমু এক জায়গা
1: কারণ যেহেতু আপনার বান্দরের উপদ্রব আছে
0: শুকনার কচুটা লাগাই
1: হ্যাঁ শুকনার কচু আপনার লাগাইলা বা মুখি লাগাইলা বা মুখি করছেন নি কোনোদিন
0: মুখি আগে করছি এবার খুব মুখি করছি না
1: এবার করছেন
0: না বালা বীজ মানে রাখছিলাম বীজ নষ্ট হয়েছে
1: বীজ নষ্ট হয়ে গেছে
0: হ্যাঁ বাজারতে এমনি ডাইরেক্ট বীজ আনি না গোলার ধরে
1: গোলার ধরে
0: এবার যখন মুখি ফলবো তখন মুখি আন খানির লেগে খাইয়াই ডারে যান বালা মুখি জাত থাকলে তার কাছ থেকে কিনে আনি
1: মানে মুখিও তো ব্যাপার হয়েছে আপনার একটা জায়গাতে আপনি লাগাই দিলা যদিও এটা পাঁচ ছয় মাস লাগি যায়
0: লাগলেও তো মুখিটা মানে খাটনি কম
1: খাটনিটা কম আছে এবং এখন
0: বান্দরও খায় না
1: বান্দরও খায় না এবং চাহিদাটাও আছে কিন্তু
0: চাহিদাও আছে নর্মালি প্রথম উঠাইলে 80 টাকা 100 টাকা 50 টাকা 40 টাকা
1: মানে আপনার বিক্রি হয় কিন্তু তো এমনি দেখলাম আপনার বাড়িতে দেখলাম প্রচুর সুপারি গাছ দেখলাম এই সুপারি গাছকে যে আপনার সুপারি বিক্রি করে করতে পারেন
0: আমরা সুপারিও কিছু খাসা থাকতে বেশিলে ফাইকারা ফাইকারে ফাড়িয়া লইয়া যাই বস্তা হিসেবে
1: এখানে তো প্রচুর গাছ দেখলাম
0: তারা খাসা নেই আগে তো খাসা বিক্রি ফাঁক না খাসা নেই গিয়ে
1: খাসা নেই গিয়া
0: দিঘা যায়
1: তো এটা কিতা মানে তারা নিজেরাই না নিজেরাই পারে নিজেরাই নেই গিয়া
0: নিজেরাই নিব তারা বাইরে একটু সালাম দিব
1: তো আপনার এখানে কতটুকু গাছ হইব আছে
0: আমরা 4-5 বস্তা বেশিলে বছর হয় না সমান 4-5 বস্তা বেশি বস্তা হিসেবে
1: মানে দেখা গেছে আপনি ধরুন 7-8 হাজার টাকা বা 10 হাজার টাকা পর্যন্ত আপনার যায়
0: যায়
1: মানে বিক্রি আপনি করতে পারলা তো আবার নতুন করে লাগাই জানি
0: নতুন লাগাইছি তো উটের সারা এটাও দানোর মতো এক সাইড বড় হইবে এক সাইড বাঙ্গ বয়স হইলে তো নষ্ট হয়ে যায় লাগানি লাগে বছর বছর এক দুইটা করে লাগাইলে ঠিকঠাক
1: আবার নতুন ওইবার
0: লাগাইছি
1: তো এইটার সারা আপনারা পাইছেন নি
0: এইটা সারা সরকার থেকে 4-5টা দেয় আর এমনি দিয়ে বাগান করার লাগবে
1: টিলা
0: জায়গা চায় বেশি জায়গা চায়
1: মোটামুটি আপনি এইটা বিক্রি করলা এমনি কিন্তু হাঁস টাসও আছে নি হাঁস প্রতিপালন করেন হাঁস মুরগো
0: আছে
1: মানে আপনি ক্ষেত কৃষি হিসেবে আপনার সবকিছুই
0: রাখছি
1: এইদিকে আপনি ধান তুলরা আপনি গরু আছে আপনার ছাগল আছে এদিকে কইছেন শুয়োরও আছে আবার কইছেন আপনি হাঁসও আছে মুরগও আছে তো মোটামুটি আপনার সবটা মিলিয়ে
0: সংসার
1: চলে বা প্রয়োজনে বিক্রিও করতে পারো
0: বিক্রিও করি মাঝে মাঝে খাইও ডিমও বেশি খাই তো চলে আর
1: আচ্ছা তো পাশে দেখলাম আরেকটা আপনার একটা ফুসকুড়ি দেখলাম এই ফুসকুড়ি থেকে মাছ ফেলাই
0: মাছ এমন বড় না আমরা আর বর্ষার কিছু ফেলাই টুকটা খানি বুঝ চলে
1: তো এইটারই নি কেন্দ্র করি আপনি হাসপাতালরা
0: এটা যদি আসে ভালো লাগে তাহলে জলের মধ্যে ভালো আসছে কুড়া খায় কুড়া খাইলে মাছও এটা একটা খানি খায় কুড়াটা খাজলা খাইলে আসে
1: মানে ওইটার লাগে আপনি এক কামে দুই খাম হইল হাঁসটাও ওই গেলো
0: মাছেরও খানি
1: মাছেরও খানি হইল আচ্ছা তো এইটার থেকে এমনি আপনি যে পুষ্কুণিটা তো মনে হইতে আছে বেশ পুরনোই বোধ হয়
0: পুরানো এটা জল শুকাই যায় নিচে আমরা তো ছড়া আছে সাইডে বালু জায়গা জল শুকাই যায় মানে 6 মাসের মতন চলে
1: 6-7 মাস চলে তো ওইটার ভিতরেই আপনারা এটা ফোনা ফালাই যান
0: ফোনা ফালাই
1: যেমন এখন আপনার বর্ষা আইছে
0: কোয়ালিটি আমরা ফালাইছি তুলা তুলা ফালাইছি
1: ফালাইছেন এটা কিতা কিতা কিতা সারা ফালাইছে
0: এটা সিলফার আছে কার্ফু আছে রুই মৃগা এটা ফালাই
1: এমনি ছোট মাছ কিতা হয় এমনি
0: ছোট মাছ তো বাইরে থেকে উঠার সুযোগ নাই এটা বাইরে থেকে আইনে ফালাইতে লাগে তাইলে বলব
1: এমনি তো যেমন এটা আপনার যদি ফ্ল্যাট হয় এটা ডুবে নি
0: বড় ফ্ল্যাট হলে ডুববো এর আগে ডুবতো না
1: এর আগে ডুবে না যার ফলে আপনার জন্য চৈত্র

0: শুকাই দিয়ে জল ভিতরে শুকাই যায় নাকি?
1: শুকাই যায়, শুকাই যায়,
0: শুকাই যায়। এখন তো বৃষ্টি দেওয়ার মধ্যে আপনার জল
1: ভর্তি,
0: জল ভর্তি হয়ে গেছে। তো
1: এইটা ভর্তি না দিলে আটটু জল নামি যাবো।
0: আচ্ছা,
1: ছোড়াটা নিয়ে লিগো।
0: মোটামুটি আপনি এটা আপনার বর্ষাকাল পর্যন্ত, আপনার
1: বর্ষা
0: পাঁচ ছয় মাস
1: হয়,
0: এই ভিতরেই আপনি ওই মাছ ফলাইলা বা মাছ আপনি এটা ইয়ে করতে হলো?
1: এমন ফলাই না, মোটামুটি খানির বুঝ ফলাই আর
0: প্রয়োজনে বিক্রিও করতে করতে পারেন?
1: বিক্রি করি না আমরা, আমরা নিজের নিজের ফলাই।
0: আচ্ছা,
1: কারণ বিক্রি করলে তো বেশি মাছের দরকার, আমরা এটা করি না।
0: তো এমনি তো দেখলাম এমনি আর এমনি মানে বর্ষাকালীন সবজি আপনার কিছু আছে আর?
1: এখন তো আর দেড় সারা কিছু নাই,
0: আগে যদি করে নিতে পারুন দাম পাইবা কিন্তু।
1: দাম 100 টাকা।
0: আচ্ছা, তো এমনি গত ইয়েতে যে আপনারা যে ধান যে রয়েছিল এটা কি আপনি বিক্রি করতে পারছেন? যে মানে সাইল যেটা আপনারা,
1: এটা আমি তো আমরা খারাপ আর মধ্যে মধ্যে কেউ কেউ চায় তারা কুটাইয়া
0: চাল বিক্রি। আচ্ছা, তো মোটামুটি আপনার সমস্ত কিছুই আপনার ওই খেত কৃষি দিয়ে তার ইয়ে দিয়েই আপনারা চলতেছেন, মানে এটাই আপনার মানে জীবন জীবিকা রক্ষা করে আপনার ওই খেত দিয়েই?
1: খেত দিয়েই।
0: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি সপ্তাহ লইয়াই আপনারা আসুন? আচ্ছা, তো এমনি মনে করেন যে আপনি আউশ কইছেন আপনি লাগাই দিবা, মোটামুটি আপনার প্রস্তুতি চলছে? হ্যাঁ, ওই যাব। তো এইখানে কইছেন আপনি একটা কি একটা নতুন একটা ধান, হ্যাঁ এটা আপনি লাগাইবা এবং এটা কইছেন আড়াই মাসের ভিতরে হয়ে যায়। আচ্ছা, তো ওই যে আড়াই মাসের ভিতরে ওই গেলে যে ধানটা ওই যাব, এরপরে নি আপনি ওই জায়গাতের মধ্যেই নি আপনি আপনারা সাইল ধান লাগাইব?
1: সাইল ধান লাগাই দিব,
0: লাগাই দিবা। আচ্ছা, তো এমনি এই যে আপনার এই যে জায়গাটা, এগুলো কোনো মাটি উটি পরীক্ষা করছিলেন?
1: এটা বিএলডব্লিউ মধ্যে মধ্যে আইয়া দেখে পরীক্ষা করে, বা নিলেও আমরা পরীক্ষা করিয়া দেয়। এটা আগরতলা তো ফাটায়, আগরতলা রিপোর্ট ফাটায়।
0: তো এমনি কি মোটামুটি কোনো ধরনের সমস্যা আছে না আপনার ক্ষেতের, মানে কোনো খনিজের অভাব আছে নি?
1: না, এমন অভাব নেই, মানে কোনো কোনো জায়গাতে আছে ইউরিয়া লাগে, কোনো জায়গা ইউরিয়া লাগে না, সব ইউরিয়া মাটিতে ইউরিয়া আছে।
0: আচ্ছা,
1: তারাও কইছে জৈব সার তৈরি
0: করো, জৈব সার তৈরি করো,
1: নিজেরা নিজেরা ট্যাঙ্কি দিছে, ট্যাঙ্কি করো।
0: আপনি পাইছেন না ওটা?
1: পাইছি।
0: আচ্ছা, এটা আমাদের ওই যে বার্মি কম্পোস্ট এটা করো,
1: এটাই
0: ওই যে কেঁচো ছাই দিয়া,
1: পাতা সাতা দিয়া।
0: আচ্ছা,
1: কলা গাছ দিয়া জল দেওয়া লাগে, গোবরও দেওয়া লাগে।
0: তো এমনি ক্ষেতের মধ্যে আপনার কিছু জলসেচের কোনো ব্যবস্থা আছে?
1: জলের লাগি তো আমরা সেচের ব্যবস্থা নাই, আগে আসলো লাইন, লাইন গুলা নষ্ট হয়েছে, এটা আর মেরামতি করে,
0: মেরামতি আর। তো আপনার জল দরকার হইলে আপনার কিছু করুন?
1: ওই তো দঙ্গ টঙ্গ আনিয়ে বা
0: মানে সরাত থাকি,
1: সরাত থাকিয়া নালা হালা থাকিয়া দমকল দিয়া হিসালান লাগে,
0: হিসালান।
1: বর্ষার
0: উপরে আপনার বর্ষার উপরে নির্ভর, যাই হোক দাদার লোক অনেকক্ষণ আলাপ করলাম, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো দিন দিন যাতে শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইব। নমস্কার দাদা।
1: নমস্কার।
2: আগামী 14 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং 2-1 জায়গায় মাঝারি তাকিয়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32-33 ডিগ্রি এবং 22-23 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 98% এবং 50% থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে নিচু জমির মধ্যে জল জমি যাওয়ার সম্ভাবনা, এছাড়াও সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়া যথেষ্ট সম্ভাবনা আছে। সমস্ত জমির জল বাইর করিয়া দেওয়া লাগব, ড্রেন পরিষ্কার এবং গভীর করিয়া দেওয়া লাগব। অতিরিক্ত তোষের ফলে শস্যে ছত্রাকজনিত রোগের যেমন শিকড় পচা, চারা শুকাইয়া যাওয়ার সম্ভাবনা বেশি। ছত্রাকজনিত রোগ নিরাময়ের লাগিয়া প্রাথমিক অবস্থায় যে কোনো সাধারণ ছত্রাকনাশক যেমন মেটালাক্সিল, ম্যাংকোজেব আপনারা ব্যবহার করতে পারেন। মাটির অতিরিক্ত তস

শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতাও কমাই দিতে পারে। পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিতে পারে, জমিতে খানিকটা সার প্রয়োগ করবার। তবে যেখানে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এই সমস্ত জায়গাতে কীটনাশক, ছত্রাকনাশক, সার ইত্যাদি প্রয়োগ করা থাকিয়া বিরত থাকুন। শ্বেত শ্বেতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করার লাগিয়া আপাতত হাত দিয়া বা উইডার ব্যবহার করিয়া আগাছা পরিষ্কার করেন। বজ্রপাত, গবাদি প্রাণী, এমনকি মাঠে কর্মরত আমরা যারা চাষবাসের সঙ্গে জড়িত, তারার লাগিয়াও মারাত্মক হইতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়াইয়া যাওয়ার লাগিয়া অনুরোধ করা। ওর কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবা না। ঝড় বৃষ্টির সময় প্রবল বাতাসে গাছপালা উপড়াইয়া যাইতে পারে, ডালপালা ভাঙিয়া যাইতে পারে, ফলের বিশেষ রকমের অসুবিধার সৃষ্টি হইতে পারে। বিশেষ করিয়া পরিপক্ক ফসলের ক্ষতির সম্ভাবনা বেশি। এই ফলের বাগান যারা কররা, অন্যান্য লম্বা বা দুর্বল কাণ্ডবিশিষ্ট ফলের গাছের যে সমস্ত গাছ হেলি গেছে গিয়া বা ভাঙ্গিয়া যাতে না পড়ে, তার লাগিয়া বাঁশের খুঁটি বা বাঁশ দিয়া ঠেস দিন। আমরা যেটা গ্রামীণ ভাষায় খাঁচি দেওয়ার কথা কই। ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা বা জলবদ্ধতা সৃষ্টি হইতে পারে, যা ফসলের জলের অনেকটাই আমরা ক্ষতিগ্রস্ত হইম জলের কারণে। এর ফলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা, মাটি থাকিয়া পুষ্টি উপাদান ধুইয়া যাওয়ার সম্ভাবনার মতো সমস্যা দেখা দিতে পারে। এর লাগিয়া জমিতে সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা আগাছা মুক্ত রাখতে হইব এবং এক গাছ থেকে আরেক গাছের মধ্যে যথাযথ দূরত্ব বজায় রাখতে হইব। পর্যাপ্ত বাতাস চলাচল যাতে করতে পারে, এটা ব্যবস্থা করিয়া দিতে হইব। অণুজীবের আক্রমণের ঝুঁকি কমব। ঝড় ও বজ্রপাতের সময় গবাদি পশুরে ঘরের ভিতরে রাখবা এবং ভালোভাবে খাবার দাবার দিয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন জলের ব্যবস্থা করবা। ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় জমিতে বা খোলা জায়গায় কোনো ধরনের কাজ করবা না। জমা জল নিষ্কাশনের লাগিয়া সবজির ক্ষেতে ছোটো ছোটো নালার ব্যবস্থা করবা। বৃষ্টির হাত থেকে রক্ষার লাগিয়া পাকা ফসল জমিতে না রাখিয়া দ্রুত বাজারজাত করার লাগিয়া অনুরোধ করা। ওর ধান লাগানোর কাজ প্রায় শেষে, কোনো কোনো জায়গা তখনও বাকি আছে। আবার কোনো কোনো জায়গা দেখা যায় যে পাশ কাটিও বাইরিবার অবস্থা আছে। যখন পাশ কাটি বাইরিবার সম্ভাবনা দেখা দিব, ক্ষেতে দুই থেকে তিন সেন্টিমিটার জল ধরিয়া রাখার ব্যবস্থা করতে হইব। চারার বয়স 30 দিনের বেশি হয়ে গেলে গিয়া দুই থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত জল ধরিয়া রাখার ব্যবস্থা আপনারা করতে পারেন। জমির নালা পরিষ্কার রাখবা, যাতে করিয়া বৃষ্টির জল সহজেই বাইরে যেতে গিয়া পারে। জমির অধিক তসের ফলে কন্দপচা রোগের যথেষ্ট সম্ভাবনা। এই রোগ নিয়ন্ত্রণের লাগিয়া বৃষ্টির পরপরই জমিতে ম্যাংকোজেব 75% WP বা মেটালাক্সিল 8% WP বা ম্যাংকোজেব 64% WP মিশ্রণ আপনারা একসঙ্গে প্রয়োগ করতে পারেন। এই যে ম্যাংকোজেব এবং মেটালিক্সালের যেটা মিশ্রণ করবা, 1 গ্রাম প্রতি লিটার জলে মিশাইয়া 10-15 দিন ব্যবধানে স্প্রে করবা। বাছুরের পরজীবী হাত তাকিয়া রক্ষার লাগিয়া আপনারা দৈহিক ওজন পিছু 4 মিলিলিটার পেপারাজাইন খাওয়াইবা এবং এই খাওয়ানি কতদিন খাওয়াইবা না খাওয়াইবা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিবা। কারণ দেখা গেছে বাছুরের ওজন অনুসারে কিন্তু এটা খাওয়ানি লাগে এবং আপনারা অনেক সময় গাফিলতি হয়ে যায় বাছুরে লইয়া যাওয়াতে। আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিবা এবং সময়ে সময়ে পানি সম্পদ বিকাশ দপ্তরে গিয়া বাছুরের ওজন নিয়া তারপরে কিন্তু ওষুধটা খাওয়াই।

শুনলেন ঘর গৃহস্থীর আসর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে। এখন শুনবেন কিষাণবাণী অনুষ্ঠান।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আজকে আসরে আমন্ত্রণ জানাইছি একজন দাদাবাবু। দাদাবাবু নমস্কার, আপনার পরিচয় খান দৌকা।
2: নমস্কার, আমি ডক্টর রতন দাস, উদ্যান বিশেষজ্ঞ, কৃষি বিজ্ঞান কেন্দ্র অনুকুটি।
1: আজ কিতা বিষয় লইয়া আলোচনা করতে?
2: দেখুন, আমরা যখন ওই অগ্রিম ফুলকপি বাঁধাকপি লাগাই, সেটা কিন্তু আগামী মাস থেকেই আমাদের চারা বপন করতে হয়।
1: আচ্ছা,
2: তো সেই
1: আগামী মাস বলতে বাংলা মাসে আষাঢ় শ্রাবণ মাস বা ইংরাজি
2: জুলাই অগস্ট মাস,
1: জুলাই আগস্ট আষাঢ় শ্রাবণ পর্ব।
2: হ্যাঁ,
1: আচ্ছা। ও বড় বৃষ্টির মাঝে কিতা সেরা হইব বা খেত হইবনি?
2: দেখুন, আমরা যেগুলো বাইরে থেকে আমরা এখনো বাজারের মধ্যে দেখবেন যে বাঁধাকপি ফুলকপি আসছে, আর সেগুলো বেশিরভাগই হয়তো বরপেটা থেকে আসে বা একটা অল্প অংশ, এখন ম্যাক্সিমাম বরপেটার থেকে আসে আর অল্প অংশ একটা শিলং থেকে আসে। শিলংয়ে এখন হয়তো বৃষ্টিপাত নেই, কিন্তু বরপেটাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো আমাদের ওইরকম জাত অলরেডি আমরা আমাদের কাছে আছে, যেসব জাত অগ্রিম জাত, সেই সহনশীল। এক, দ্বিতীয়ত ফুলকপির ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে ডিউরেশনটা কত। আমরা মূলত তিন রকমের ভ্যারাইটি আছে, আর্লি, মিড, লেট। এখন যে ভ্যারাইটিগুলো লেট, যেগুলো অক্টোবর মাসে আমরা ফলন পাবো, সেটা যদি আমরা প্রথম দিকে এনে লাগিয়ে দিই, তাহলে সমস্যাটা হবে যে শুধু পাতা থাকবে, সেটার মধ্যে আর বাঁধাকপি ফল আসবে না। আর অগ্রিম ভ্যারাইটি, আর্লি ভ্যারাইটি যদি লেটে সময় লাগাই, তখন অনেক সময় বাজারে দেখবেন যে ছোটো ছোটো, একেবারে ছোটো ছোটো, অক্টোবরে যেখানে বড় বড় ফুলকপি আসার কথা, সেখানে ছোটো ছোটো ফুলকপি আসে। কৃষক বন্ধুরা সেটাই ভুল করেন, সে জাত সিলেকশনই প্রথম গুড়ায় গলত।
1: হ্যাঁ,
2: তো সেই ক্ষেত্রে একটা হলো যে উপযুক্ত জাত আমাদের সিলেক্ট করতে হবে। দ্বিতীয়ত প্ল্যান করে, কারণ দেখুন কিছু কিছু জায়গায় এখন ধান চাষ শুরু হবে বা শুরু হয়ে গেছে, বাস্তু জায়গা যেখানে আছে সেই জায়গাগুলিকে আমাদের টার্গেট করতে হবে, যদি অগ্রিম আমরা ফুলকপি বা বাঁধাকপি চাষের দিকে নজর দিই। শুধু সেটা নয়, আমাদের ত্রিপুরা অনুগুলি ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় অগ্রিম বা মিড আর্লি ফুলকপি বাঁধাকপি চাষ করেন কৃষক বন্ধুরা। প্রবলেমটা কি আসে? প্রবলেমটা আসে যখন বীজ, যেমন আগামী মাসের জুলাই বা অগাস্টের দিকে ওরা চারা করবেন, তো তখন ভরা বৃষ্টি থাকে। যদি খোলা জায়গায় যদি বীজতলা করা হয়, তাহলে ড্যাম্পিং অফের একটা সমস্যা আসে। এক, দ্বিতীয়ত চুষক পোষার একটা সমস্যা আসে বীজতলাতেই। তো একটা জিনিস লক্ষ্য করতে হবে যে প্রথমে মাটির পিএইচটা দেখতে হবে কত, এক। দ্বিতীয়ত কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন বোরনের একটা স্প্রে দিতে হবে আর্লি, খুব আর্লিতে, কারণ আমরা যখনই দেখেছি

0: বাজারের মধ্যে, বাজার থেকে যখন আপনার ফুলকপি যখন আনবেন বা ইভেন বাঁধাকপি আনবেন, মাছ বরাবর যদি কাটি তাহলে দেখবেন মাঝখানের যে অংশটাকে না ফাঁপা থাকে অনেক সময়, হ্যাঁ ফাঁপা থাকে, হালকা বাদামি রঙেরও থাকে অনেক সময়। অ্যাকচুয়ালি ফাঁপার সঙ্গে হালকা বাদামি রঙ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বোরন ডেফিসিয়েন্সির সিমটম। তো যদি ওটা বোরন যদি কম থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে আলটিমেটলি কৃষক বন্ধু কিন্তু ফলিয়েছেন, আমাদের থালেও চলে এসছে, কিন্তু হয়তো এখানে আরও 200 গ্রাম 300 গ্রাম প্রতি ফলের ওজন বাড়তো যদি বোরনটা দেওয়া থাকতো বা অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট যদি থাকতো। যদি একটা গাছে 200 গ্রাম কম থাকে আর যদি ওনারা 2000, নর্মালি আমাদের কৃষকরা হাজার হাজারের উপরই করেন, একটা বড় অংশের ক্ষতি কিন্তু কৃষকরা ফেস করেন, যেটা ওটা নর্মালি কৃষকরা ওটা কাউন্ট করেন না। তো সেই ক্ষেত্রে উপযুক্ত জাত এক করতে হবে, দ্বিতীয়ত বীজতলা নর্মালি, যেমন আমরা যদি জলাইয়ের দিকে বলেহরের দিকে দেখি তাহলে ওরা কিন্তু বীজতলা খুব ভালো করে বানায়, খুঁটি দিয়ে উপরে তুলে তারপর ওখানে মাটি দিয়ে উপরে পলিথিন
1: বানায়।
0: তো ওই রকম যদি করা হয় তাহলে কিন্তু এই যে সব সমস্যা, স্পেশালি ড্যাম্পিং অফ বা বৃষ্টির সমস্যা, সেটা কিন্তু হবে না। এক দ্বিতীয়ত কৃষক বন্ধু অনেক সময় বলেন যে স্যার ফুলকপি বাঁধাকপি ইয়েতে কাপে কিল করলে কি হয়, টি কাপে, দেখুন টি কাপে করে যে কস্ট হবে সেটা কিন্তু মানে ওই আপনার প্রোডাকশন কস্টের উপর একটা ভারী চাপ আসে, তা থেকে পট্রে ইউজ করা যেতে পারে, 98 সেল পট্রে, ছোটগুলো পট্রে ব্যবহার করা যেতে পারে। পট্রে একটা সুবিধা হলো যে সবগুলির গ্রোথ সেম থাকে, কোনোটা ছোট কোনোটা বড় এরকম হয় না। আর যদি একসাথে গাছ লাগানো হয় তাহলে প্রত্যেক গাছে ফুলও কিন্তু একই সঙ্গে আসে,
1: আচ্ছা,
0: আর ম্যাচিউরিটি একসঙ্গে আসে। তো যেহেতু আমরা অগ্রিম লাগাচ্ছি তাহলে যদি একসাথে আমাদের প্রোডাকশন আসে তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়, মার্কেট প্রাইস তখন 100 টাকার উপরই থাকে, 100-120 টাকা প্রতি কিলো থাকে। তো একটা হলো বীজতলা তৈরির সময় যদি আমরা ট্রাইকোডারমা দিই, সিডিওমোনাস দিই, তো সিডিওমোনাস ট্রাইকোডারমা এখন বাজারে কিনতে পাওয়া যায়, একসময় পাওয়া যেত না, এখন ট্রাইকোডারমা সিডিওমোনাস দুটোকেই মিশিয়ে গোবরের সাথে মিশিয়ে দুদিন রেখে তারপর বীজতলাতে দিতে হবে। আমরা নর্মালি বলি যে বীজতলা যখন দেবো তখন প্রতি মিটার স্কোয়ার এরিয়াতে কম করে 2 কিলো গোবর সার যাতে থাকে, আর গোবর সারের মধ্যেই আমরা ট্রাইকোডারমা বা সিডিওমোনাস আমরা মিশিয়ে দিই, ভালো একদম যাতে ঝরঝরে গোবর সার থাকে তখনই ভালো হয়। আর তাছাড়া যদি পট্রেতে করি তাহলে গোবর সার 50% গোবর সার, 25% মাটি আর 25% বেলে মাটি বা আমাদের পলি মাটি মিশিয়ে যদি আমরা করি তাহলেও কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয়। গাছ যখন দেখবেন যে দুপাতা দিয়েছে, দুপাতার সময় 19-19-19 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আপনারা স্প্রে করবেন, ম্যাক্রোফার্ড বলে বাজারে পাওয়া যাবে, এটা করা একান্তই আবশ্যক ওই সময়, কারণ ছোটো সময় যদি গাছগুলো স্ট্রেসে থাকে বা কষ্টে থাকে আলটিমেটলি যখন ফলন দেবে তখন কিন্তু আপনার ফলনটা
1: সঙ্গে ভালো করে পরিচয়,
0: হ্যাঁ কিন্তু কিন্তু ফলন কম দেবে, কারণ অলরেডি একটা প্লান্ট স্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছে, ওর ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিও চেঞ্জ হয় ওই রকম, তো রুট গ্রোথ ওই রকম হয় না যেরকম হওয়া উচিত, তো সেই ক্ষেত্রে আলটিমেটলি ফলনটা কম হয়। তো ছোটো সময় স্ট্রেস যাতে না পায়, হ্যাঁ যখন আমরা 25-28 দিনের চারা তৈরি হবে তখনই কিন্তু, যখন লাগানোর 4 দিন আগে জল দেওয়া বন্ধ করে দিতে হবে, অনেক কৃষক বন্ধুরা তখনও জল দেন,
1: আচ্ছা
0: জল দেন, তখন বন্ধ করে গাছকে একটু স্ট্রেসে রাখতে হবে যাতে ও নিজের কমফোর্ট জোন থেকে সরে গিয়ে মাঠের মধ্যে লাগানোর পর যাতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। তো সেটা লাগানোর পর আমাদের লক্ষ্য রাখতে হবে যে বীজতলা থেকে যখন আমরা সরাবো লাগানোর ইমিডিয়েটলি যাতে জল পড়ে, অনেক সময় কৃষক বন্ধুরা লাগিয়ে, আমি নিজেও দেখেছি লাগিয়ে জল দিচ্ছি দেব বলে হয়তো 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টাও চলে যায়, সকালে লাগিয়েছেন বিকেলবেলা জল দিচ্ছেন না, সেটা হলে কিন্তু আবার একটা সমস্যার সম্মুখীন হতে হবে ফর লং রান। কিন্তু মাটি যখন আমরা তৈরি করব

0: তখনই একটা, আমি আগে একটা বলেছিলাম যে আমাদের ড্যাম্পিং অফের একটা সমস্যা থাকে, মানে সেটা একটা রোগ। দেখবেন অনেক সময় চারা গাছ যখন আছে, চারা গাছের গোড়া থেকে হালকা পচন ধরে গাছের টপেল ডাউন হয়। টপেল ডাউন মানে কাত হয়ে পড়ে যায় আর গোড়ার অংশটা ভেঙে যায়। তো সেটা নর্মালি ফুসিডিয়াম, পিথিয়াম এইসবের জন্য হয়। তো নর্মালি যদি আমরা এই সিউডোমোনাস বা ট্রাইকোডার্মা দেই তাহলে দমন হওয়ার কথা, না হলে সি ট্রিটমেন্ট তো করতেই হবে। সি ট্রিটমেন্ট নর্মালি আমরা ক্যাপটান দিয়ে ট্রাই করি, বা অচুক মার্কেটে পাওয়া যায় অচুক, সেটা আমাদের ক্যাপটানও থাকে, হেক্সাকোনাজল থাকে। তো সেটা যদি আমরা সি ট্রিটমেন্ট করি তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও যদি দেখা যায় যে কোথাও একটা বা দুটো গাছের মধ্যে ড্যাম্পিং অফ শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে ক্যাপটান আর বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমরা ক্লোরোথায়োনিল স্প্রে করি তাহলে খুব ভালো এর ফলন পাওয়া যায়। যখন আমরা দেখব যে গাছ বীজতলায় থেকে যখন আমরা মেইন ফিল্ডে নিয়ে যাব, সেই ক্ষেত্রে প্রথম দিকে একটা সমস্যা আসে, সেটা হলো ডায়মন্ড ব্যাক মথ। তো ডায়মন্ড ব্যাক মথ একটা পোকা, সেই পোকার পেছন দিকটা আপনার ডায়মন্ডের মতো অনেকটা,
1: আচ্ছা,
0: হ্যাঁ, সেই জন্য বলা হয় ডায়মন্ড ব্যাক মথ। সেটা কি করে, সেটা গাছের পাতাকে খায়, ডায়মন্ড ব্যাক মথ। আর একটা একটা আছে আপনার বাটারফ্লাই, আপনার ক্যাবেজ বাটারফ্লাই। তো ক্যাবেজ বাটারফ্লাইও হয়তো আপনারা দেখেছেন, হয়তো হালকা সাদা রঙের একটা প্রজাপতি থাকে, সেটা এই চারপাশে ঘুরবে, ডিম দেবে, আর ডিম থেকে যে লার্ভা বের হবে সেই লার্ভা পাতাকে খায়।
1: আচ্ছা,
0: তো এই দুটো মূলত এই দুটো পোকা, তাছাড়া আরেকটা আছে চুষক পোকা, সেটা প্রায়ই দেখা যায়, পাতার নিচের দিকে নর্মালি থাকে, চুষে চুষে খায়। তখন দেখবেন পাতার ডাউনওয়ার্ডস কার্লিং হচ্ছে, পাতাগুলো নিচের দিকে কুঁকড়ে যাচ্ছে আর পিঁপড়ে হবে তখনে। তখনই আমাদের কিছু প্রথমে যে চেষ্টা করা যায় জৈবিক ব্যাপারে কী হবে, নিম 4 ml প্রতি লিটার জলে মিশে যদি আমরা নিম তেল স্প্রে করি কিছুটা দমন করা যায়। আর ডায়মন্ড ব্যাক মথ আর আপনার ক্যাবেজ বাটারফ্লাই থেকে বাঁচার একটা ভালো পন্থা হলো, আমরা গাঁদা ফুল লাগাতে হবে। গাঁদা ফুল
1: ও কফি ক্ষেতর মাঝে মাঝে
0: মাঝে মাঝে লাগাতে পারি, চারপাশে লাগাতে পারি। দ্বিতীয়ত হলো আপনার, আমরা যেটা বলি সর্ষে, সর্ষের পাতা আমরা, সর্ষের গাছ আমরা লাগাতে পারি।
1: আচ্ছা, ওটা কি তার লেগে লাগাইতো?
0: কারণ দেখুন সর্ষের পাতা ওই পোকাগুলো আপনার ক্যাবেজ বা কলিফ্লাওয়ার থেকে বেশি পছন্দ করে।
1: আচ্ছা,
0: তো ওরা ক্যাবেজ কলিফ্লাওয়ারে না এসে, ফুলকপি বাঁধাকপির মধ্যে না এসে ওরা শস্য গাছে বেশি পরিমাণে আক্রমণ করবে। তো যখন শস্য গাছে বেশি পরিমাণে আক্রমণ করবে তখন একে ম্যাক্সিমাম পপুলেশন যেটা থাকবে সেটা শস্য গাছের মধ্যেই থাকবে। তখন আমরা যদি শস্য গাছের মধ্যে শুধুমাত্র স্প্রে করি, সেটা ইনসেকটিসাইড স্প্রে যদি করি বা এবার নিমও যদি স্প্রে করি, তাহলে এক, আমাদের স্প্রে ভলিউম কম লাগবে, মানে ঔষধ কম লাগবে। দ্বিতীয়ত যে আমাদের যে মূল যে ক্রপ আছে, মূল ক্রপ সেটা বাঁধাকপি বা ফুলকপি হোক বা অন্যান্য এই জাতীয় যেগুলো আছে লাল বাঁধাকপি, তো সেই ক্ষেত্রে সেই বাঁধাকপির মধ্যে আমার স্প্রে করার কোনো দরকার পড়ছে না। তো সেই জিনিস আমার লক্ষ্য রাখতে হবে যে মাঝে মাঝে, নিয়ম হলো আমরা 4 লান লাগাবো, লাগানোর পর 1 লান হলো আমরা
1: ফুল,
0: না না আপনার শস্যে।
1: আচ্ছা,
0: এখন সর্ষে দিয়ে কি হবে, সর্ষে দিয়ে আমরা সর্ষের শাকও, এক তো শাক হিসেবে বাজারে বিক্রি করা যাবে, দ্বিতীয়ত সেটাকে আমরা সাজেস্ট করি যে স্টেগারিং মেথডে লাগানো, কারণ শাক খুব তাড়াতাড়ি বড় হয় যদি আমরা কম্পারেটিভলি যদি দেখি ফুলকপি বাঁধাকপি থেকে, তাহলে সেটা আমরা কিছুদিন পর লাগাবো। যেমন আমরা বাঁধাকপি লাগিয়ে নিয়েছি, কারণ বাঁধাকপি লাগিয়ে নিয়েছি লাগানোর অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন পরে আমরা সেগুলোকে সবকিছুই কম লাগছে। আর বাজারের মধ্যে আমরা যেটা দেখতে পারি যে অনেক সময় ফুলকপি আনার পর গন্ধে খাওয়া যায় না রান্না করার পর, তো
1: ওটা ঠিক কইছেন,
0: সেটা কিন্তু
1: এর মাঝে মাঝে ফুক,
0: এক্স্যাক্টলি
1: এই ফুকের যন্ত্রণায়, ও মাই গো ভাই,
0: আপনারা যে মানে পোকাটা দেখেন বাজার
1: বিছার মতন।

0: সবুজ রঙের, সেটা কিন্তু ডায়মন্ড ব্যাক মথের লার্ভা।
1: আচ্ছা,
0: সেটা থেকে মথের একটা ডেভেলপমেন্ট হয় পরবর্তী সময়। কিন্তু সমস্যা যেটা কৃষক বন্ধুদের মধ্যে আছে, যে ওদের মূলত যে মানে স্প্রে ভলিউম বা স্প্রে কেমিক্যাল ইনসেক্টিসাইড কখন কোনটা দিতে হবে তা নিয়ে বিশেষ জ্ঞান কিন্তু ওনাদের মধ্যে নেই। ওরা ম্যাক্সিমাম বাজার নির্ভর, যে বাজারে যেসব পাওয়া যায়। সেই অসুবিধার জন্যই আজকে আমরা দেখতে পাই যে বাজার থেকে আনার পর, রান্না করার পর বাজে গন্ধ করছে, ঔষধের গন্ধ করছে। দেখুন, সব স্টেজের জন্য আলাদা আলাদা ঔষধ ব্যবহার করতে হয়। যদি আমরা যদি দেখি যে ইনিশিয়ালি পোকার আক্রমণ হয়েছে, তাহলে একরকমের ঔষধ। যখন ফুল চলে এসছে, আমরা বাজারজাত করতে মনে করুন 3 দিন 4 দিন 5 দিন আছে, সেই সময় পোকার আক্রমণ হয়েছে, সেটার জন্য আলাদা ঔষধ। যদি আমরা ওই ঔষধগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু বাজারের গন্ধের কোনো প্রকোপ আমরা পাবো না রান্না করার পর। কিন্তু দুর্ভাগ্যক্রমে যে কৃষক বন্ধুরা প্রথমত ওই জ্ঞানটাই নেই, দ্বিতীয়ত অনেকেরই জ্ঞান আছেন কিন্তু চলো বাজারে যেটা পেয়েছি সেটাই ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে কি হয়, আলটিমেটলি ওরা তো বাজারে তো করে, কিন্তু একটা মাস পপুলেশনের জন্য লং টার্মে ক্ষণে ক্ষণে ধীরে ধীরে একটা রোগের একটা প্রবৃত্তি আমরা দেখতে পাই। দেখুন, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি দেখি যে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ক্যান্সার একসময় আমরা শুনতামই না মরণব্যাধি, এখন কিন্তু মানে যে হারে ক্যান্সার স্প্রেড হচ্ছে, একটা রিজন কিন্তু আমাদের ইনসেক্টিসাইড। আর দেখুন, আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি যে আজকে খেত বাঁচা অভিযান করে অভিযান করতে হচ্ছে, রিজন বিহাইন্ড কিন্তু কৃষকরাই সম্পূর্ণরূপে দায়ী। যদি আমরা প্রেসক্রাইবড মেডিসিন, প্রেসক্রাইবড ফার্টিলাইজার যদি ব্যবহার করা হতো, তাহলে আজকে আমরা এই জায়গায় দাঁড়াতাম না, বেটার জায়গাতে দাঁড়াতাম। তাহলে এখানে সবাইকে এখনো আমরা অনুরোধ করব যে একসঙ্গে অর্গানিকে আসা সম্ভব নয়, ধীরে ধীরে আসতে হবে। কিন্তু ধীরে ধীরে আসার জায়গাটাতে যদি আমরা রিকমেন্ডেড ডোজ অফ ফার্টিলাইজার যদি আমরা ব্যবহার করি, ইনসেক্টিসাইড ব্যবহার করি, তাহলে কিন্তু কালক্রমে আমরা সেটার যখন আমরা কুফল ভোগ করছি না করায়, তখন সুফল ভোগ করব। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করা দরকার, যখন আমরা যেমন একটা ক্যাশুনাটের একটা প্রচুর পরিমাণে একটা ঔষধ ছিল, সেটা আমরা ব্যবহার করা হতো, সেটার জন্য দেখা গেছে যে পরবর্তী সময়ে ক্যান্সার মরণব্যাধি ওখানে হয়েছে। তো আমরা চাই না ত্রিপুরাতে এরকম কোনো সমস্যা হোক, ভারতবর্ষে ওই রকম কালো দিন আর দেখুক। সেজন্য কৃষক বন্ধুকে সেটাকে আবেদন রেখে যে কম পরিমাণে রাসায়নিক সার, রাসায়নিক ঔষধ ব্যবহার করে যাতে ক্ষেত কৃষি করেন, তা নিয়ে এখন আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করছি।
1: আচ্ছা, তো দাদাবাবুর মূল্যবান কথা আপনারা শুনলা, আপনারা এই দাদাবাবুর কথা শুনিয়া চাষবাস করুন, নিশ্চয়ই উপকৃত হইবা। তা আজ আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্ষপূরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা, যতন খাকাম ইয়াফারে ছানজা জোড়ানি, বেলায় বেলায় খাকাহাম ইয়াফারো। তিনি চার সাল ছানজা জোড়ানি ও জ্বর পান্দা বিশুঙ্গ হাবনা সেকাং পইলা ন কাইসা রচা মংতাং সে খানালাই নালায়নে। তিনি খানালাইনাই তপন দেববর্মানী খরাঙ্গ রচামং।

0: khana chang le mari kiching shong noro khana i tong go tini ra cha pung topon de bor mani kharang go ro cha mong khana mani ka charo phai de he ke sang ta bo khana ni pandani ai ban daro kicha nai nai le na khana pung dam dok tamoi shoti ni chewa khana ra jag nai haing ni kharang panda pung ni dam chiyo khana ra jag nai hindi toki ni ra cha pung panda দিব দামচিনিয় খনার জাগনাই চড়াই রোগনি পান্দা বকরি বদল খনার জাগনাই খনা খোয়াইনির খোয়াই রাজনগরনি চড়াই রোগনি প্রোগ্রাম আপনি ইয়াগুল দিব দামচিনি তামি সতী থামচিও খনার জাগনাই সত্যরঞ্জন দেবরমানি খরঙ্গ খানিমারি পান্দা দিব নি পান্দা নি ইয়াগুল খনার জাগনাই সানজা দামচিনিও খনা খনার জাগনাই থংনুক সাফ সুতরা সৈকা রুহি দেব চন্দ্র দেববর্মা আপনি ইয়াগুল খনার জানাই সাধনা রিয়াংনি খরঙ্গ রুচাপু অশোক জরাসং খনা লাইকা খনানি পান্দানি আয় বতাংর খনাই টংনাই মারি কিচিং সং নরক ব খালগুইন আচগি টংখানা তিনি তো নরক যতন সাইমানো চাশাল নরকনি ককতনি ককফিল রংনি পান্দা ফাইদি হাইকে সংতাব খনা লাইনাই ককতনি ছাপা পান্দা
1: নক যত্ন কাহাম করুন তোমা খেনা হিনে খাকলাইও চুং হাইন হাই হাতি বারসানি ইয়াগুলো নরগনি বুসকাঙ্গ ফাইশ পাইফিকা ককতুননি জাপা পান্ডাও চেংমানি সেকাং নরগ্ন যত্ন খাপাংনি হামজংমু খাচি তেন রুগুই ইয়াফার যাও ফাইদিকে চুং কাইসা কাইসাকে নাইলায়নো সুইমানি বিশিংতুই তামো সুংহরকা
2: ককতুনি জাপা পান্দান ফলকনানি বাকি সেহরকা তাই তাল ওয়াইনি শেখবান কক দোকতই পান্দা খাই যা দি হেনে সেহর নাইংখা সুশান্ত দেববর্মা ছয়গড়িয়া পাড়া জিরানিয়া সালথাং দেবরানি
1: আও তাল ওয়াইনুই আওয়ায়ুং ইয়াফানো ওয়াইশালে আওয়াই খাই যাক কক দোকতই দাদাক সিদাক খানাই তংনাই তাকো বুকুক সঙ্গে লগে ককলাম পান্ডা সালাই যাগো ককতনি জাপা পান্ডাও নরংনি সুমুং রক নরক সুহর কাঙ্কাই অবনি ফিরক মুব রি যাগো উল রোগ খাইমাং খাইখাবাই চিনি অরণি ককবর খতলনি লোয়া জিমা বাইন আবতুই পান্ডা দাদাক সিদাক আওয়াই উঙ্গানো নরক দাদাক সিদাক ককব সাওই মানানো পান্ডান ফলকনানি তো নিনি অ মুচুমা কক ন চুং চিনরনি নাইকানি খাইনাই অজামা কতনি থানি চুং তুনেরি নাই গাই তামাহি গাইবা অর সাথাই খাইও কক তুনি জাপা পান্ডানি ইয়াগুলো রচাপমুং কিসা আওয়াই উঙ্গু আগে নিশিমি চংজাক রচাপমুং কতাল কুকরক আওয়াই উঙ্গু হিংকাই ককতুনি জাপা ফলক জাকাঙ্কেবা ও আওয়ামুং পান্ডা কিসা খচরে থাঙানো আশোক সে হঙ্গানো ফিয়াবা নিনি ককনো চুং তুনেরি নাই নং মুচুংমানি বা সুইহরমানি কবখরমানি কক্রং আও
2: তাবকনি ককতুং সেহর নাইকে বসেহরকা পইলানো ককতুনি জাপা পান্ডান কম থেংনাই সিনি ম্যাডাম ন বেলেখান খাকা হামিয়া ফারো তাই ব কগ্রে বইনি পান্দান বেলেখান খনাতক যাগো তাই ব শাক শাক ব কগ্রে বইনি পান্দান ব কাইসা পার্টিসিপেন্ট সঙ্গনাম সঙ্গাগো তা কগলব রক সৈনাই ওই ব সাও তো মরাইদার রক বতং কিসা সাজা দে নাই সেহর নাই গে পরিমল দেব বর্মা তৈ পান্থর কামি মান্দাই

0: बेलेखानाव पाइपला हामबाय दाखोबनो ककरुबायनि पान्डा हाय पान्डानो खानामानि बागै ताय खानातावजामानि बागै ननब पाइपला हामबाय दो तामैखैबा जिनो पान्डारंनो खानामानि बागै आव तै कैसाहिंकाय नंसुहरका अरो फायै ककतांदक सानामु जोंगो कै ककतांदक अबतुइ बायथांबाय सुजाक तंखांखैबा अबनि सुजाक स्क्रिप्टरक তবুই কক বড় খতল ভাইয়ে রিফাই যাদি তাই লগে কাইসা কই পেলাই মারি নাই কই পেলাই সিনাই শিকাই টু দ্য স্টেশন ডিরেক্টর অল ইন্ডিয়া রেডিও আগরতলা এবার আকাশবাণী আগরতলা হিনে মাসিনে তাই নিনি কই মংলাইও নিনি নিকুমার হোক বুমুং রক ফোন নাম্বার হোক যাই যাই খে সাই সাই খে সুই রিফাই দি আও এগাই খানা খানা নিনি সুমুংনি ফিরকমু তাবুক চুং তাই কাইসা নাইলাইনাই সাবতম সুহরকা
1: শ্রীহর নাইকাই বিশাল দেব বর্মা তাবুক নিয় কক তুংন গামছা কবরা কামিনি কামালঘাট বশিহরকা কপাল নাটক ন উফিলি তে ঐসা খানারি দা মান জান হনাই
0: কপাল নাটক ন উফিলই খানানি বাকি অর কব ঘরমানি বাকি বেলাইখান চুংব খাতুং খাজাং খা তামহিংকেবাবো কাইসা কচাম কাইসা নাটক নং অকচাম নাটক ন তাইসা খানানান মুজুংগৈন কবখরমান বাগৈ আও উলনি সাল রগ অ নাটক নং খানাই মান্নাই চিনি তাবুক ফাইনাই হাতি রগ এবা খানা যে নাটক আওয়াই উংনাই রং ন খানা দি তাই চিনি কতাল নাটক কিসা আওয়াই রকমখা আবনো তাইসা উফুলৈ খানা রিজাক নাই আবু রং ন খানা হই নং বাবতুই নাংজাখা খেদে খানাতক জাখা আবরগ্ন ককতুনি মিশিংতুই চুন সুই রহর দি নিনি অকক্তুন চুং ককতুনি জাপাও পরিরি খানারি নাই নং তামসুইকা আও খানা খানাকাই নিনি ফিরকমু হাইকাই তাবুক চুং তাই কেসা নাইলাই নাই
1: তাবুকনি ককতুং শ্রীহর নাই হেঙ্গাকাই কুঞ্জ কুমার দেব বর্মা বেলে সংখ্যায় জাঙালিয়া কামি চম্পং নগর সালথং তিরপুরা বশিহরকা জাইনক পান্ডাও মা ফানি গাইল থুংনুক নখনাই ব বেলাই খেন খনা তবজা কাহানাই অমহাইতে ব কাহাম কাহাম থুংনক রক যং থিনাঙতে ব খনাই মানথং হনাই বড় আয়ু
0: পাইফলে হামবাই নিনে অকক্তনি বাগৈ গাইতাই জাইনক পান্ডাও নং যে নাটক ন খনাতক জাগে সুই দহন মানি হাও আবো কাইসা কাহাম থিম গনাং নাটক এগাই অ নাটকনি বিশিংতুই বড় রগ্ন সিনানি বাকি আবো আওয়াই খাই জাগ অবতী নাটক কবং মান বড় রগ্নি যে তংমুং চামুং এগাই বহাইকে চিনি কাইসা যে চিনি দফানি চিনি তংমুং চামুং রং সলাইমান বা আবহাই রক কবং মান নাটক রক আওয়াই উঙ্গ কক লগ্ননি বিশিংব আওয়াই উঙ্গ এগাই অবতী থিম গনাং কক রক চিনি ফুংনি পান্ডা সালকামা পান্ডা রোগ দাদাক সিদাক খানাই তং তাকে বুকুর সংবাই ককলাম সালাই যাগ হাও এঙ্কে নবতুই নাটক তাই বখলাইন বাকি কবখরমানি বাকি ককবর খতলনি বখাক তুই চেতন না যাক নাই তাই চিনি অরণি নাইকানি খেলাইনে অজামা কতনব চুং তুনেরি নাই অবতুই তাই ব নাটক কাহাম কাহাম চিনি খানাই তংনাই তাকো বুখুংনি বাকি তুবুনানি বাকি আও বেলেখানো হামবাই কাহাম গুরুং তং দি
1: হাই তাকো সেরাই সেরাই খানাকাই তাই খরকসা শ্রীহর নাই হাঙ্কাকাই অবো হাঙ্কাই সুং মারি দেব বর্মা অবব কামালঘাট নিনু বশিহরকা তিনি নারওয়াই পান্ডাও খারচি মতাইন রেগুই যে পান্ডা খেলাইমানি ববেলাই খানাওই খাতং থাকা তামনি হানবা অবন সং আগি তো আসে খানায়া কিন্তু তিনি খানাওই বেলাই খানা খা খম খমা তংখা আগি বরক অ চিবরি মতাই রকনি আসে রেগুই কোনো সাইমাইয়া হানে
0: পাইফলে হামবাই বুকু
1: নারে
0: নন নিনি ককতুনি বাকি হিঙ্কাই চিব্রুই মতাইন রুগী চিনি যে দাদাক সিদাক পান্ডা চিব্রুই মতাই যে জায়গাও তের উঙ্গ ও জাগানি সিমি দাদাক সিদাক অবতুই পান্ডা ও আওয়াই উংখা যে সালো শারীরিক ফাইসিংগো মতাই রকনো ঘাটি লুং ফুনুকানি বাকি তেলাংমানি অবরক যত্ন আওয়া

0: ค่ะแกออฟรูคือขนาดขนาดชิลีอะแกขนาดต้องการแกบ้านหนุ่มออฟรูบ่ใช่มั้งคะมูจีนิจิบริมตายบุฟุนิชิมีปาเลไลต้องไลมันนี่แกตันบ้าก็ปาเลจักแกอาบอจีนิบ้าก็จอตลูกรงนี่ฮัมกรายนี่บ้าก็อาเกย์เจจีนิออร์นี่บุบักรารักต้องมันนี่ปาเลไลเพมันนี่อาบอตาบุกพอคุชงคุชงปาเลไลยี่ต้องก็ตาบุกเอออาบุนะกายชาจราวะปาเลจักกูอ้าวฮิเกย์ขนาดขนาดแกนี่นี่พิลกมูแกตาบุกจงไต่เกษตรกตุนนายไลนัยชาวบ่ตามอสุงหรกะ
1: ตาบุกนี่ที่นี่อภันิกกตุนเสห์หน้าเองไงเจสมินติรปุระชาบรุมหรินาปุรนี่บ่เสห์หรกะเอฟเอ็มไต่เอ็มปันดานออากินิหายจุดาจุดาเจเนลโอขนาดยามานออาบุนกิชาสังโนชักไลดีเนี่ย
0: อ้าวบุคุกนุ่งตัวเสห์หรมานี่เบลคโนนังมานิกกตุนเองไงตามเองไงบ้าที่นี่จุดาจุดาเจเนลโอตรงมานี่เอฟเอ็มไต่เอ็มFM ni tu kai FM pandarok awayung mani kai AM ni simi kai AM ni pandarok aw nung apa tu kai sya sumung naru mani bagoi nono belai kano jung hambai maya paro kai nini I je kobong mung apa no jung jinero ni naikani klanai ojama koto ni thani jung tunoi di nai tai jinero ni simi apa apa tu channel no kai sya klayai thancha khlai mani chini oron jimi khlai jagya abo chini jatan chale nai kani khlai na ajama koto ni thani nya dagi mung bai na abo ung mani engkai ajaga no abo o kobung mung shogoi nani nang nai engkai shogoi nani bagoi je jatan to mani chini oroni kokborok bedek tui chong jatan na jaga no engkai no belai kheno hambai nung abo tui khlai no koktun rok shui hordi tai chini je jato pandarok আওয়াই উং তমানি রগ্ন খানাওই দাদাক সিদা ককদুক পান্ডার গব মানজুতি জরা জরাও নিনি খাকামানি কক রগ্ন সুংহরদি যে পান্ডার গ রচাপমুনি আওয়াই পান্ডার গুং গ কবমুং নারুদি নিনি ককতুন রগ্নি বাগৈ চুং যত জরাওন নাইসিংগৈ তঙ্গ ককতুন রক্সুদি তাইবেশা পাইথাক ফাইসিং খাতচিতে নরগৈ পাইফলে আহামবাই ইয়াফারো কাহাম করুং তংবাই দি যতন আউতিন শুরিউ হাম
2: বাই কক্তনি ছাপা পান্দানি ইয়াগুলো ফাইদি কিথ্যা সামুনি কগ্রক নাই নাইলে না নাই নাইলে নাই সেবক বরক তলাং মানে কগ্রক ইসা পিএম শ্রী স্কুল জহর নবোদয় বিদ্যালয়া এবং খা ফেরেং চুরি চোরাইবাড়ি নর্থ ত্রিপুরা আর কিসা বুক চাচুক থাইরক সুপুং যাক নাই নখা তালচিনি বাগৈ কন্ট্রাকচুয়াল বেসিস ও আচুক থাইরক সুপুং যাক নাই একাডেমিক ইয়ার সাকলা যাক 2026-27 বিশিনি রংমারি নরক সাউই আবুনি বাগৈ ওয়াক ইন ইন্টারভিউ তলাং যাক নাই ও জুলাই তালনি সালচি দোক সাল ফুংনি দামচিনি সিমি ইন্টারভিউ নাহার যাক নাহিনি সাজাক বুক চাচুক থাই ডক্টর যোগা টিচার আপনি বাকে রংমারি সানজাকা পোস্ট গ্রেজুয়েট না নাই হেকবা ডিপ্লোমা না নাই যোগা নতুই নাই বিশেকনৈনি সামুক খাই যাক এক্সপেরিয়েন্স নানি নাই হাইকবা এম এস সি ইন যোগাও নানি নাই লগি এম এস সিং না নাই হায়কে বা বিশেকনৈনি যোগা আপনি লগিব বিশেকনৈনি যোগা নি এক্সপেরিয়েন্স তংনানি নাই সাজাকা আপনা কারিব ডিপ্লোমা হায়কে বা সার্টিফিকেট কোর্স খালাই যাক নানি নাই তে আপনি লগি বিশেকবাণী সামং খালাই যাক সাইমা যাক নানি নাই হায়কে এমপিএড মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন নানি নাই লগিও পিবি বিপি এড হাইকাবা এমপিএড খাইজাক নানি নাই দেখাইছে আচুক থাই দো এআই টিচার আবো সানজাকা এম টেক হাইকাবা এম এস সি ইন কম্পিউটার সায়েন্স নানি নাই

দেখো, সে বুক চাচক থাই তঙ্গ ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার আপনি বাগে ক্লাস 10 পাস এংনানি নাংনাই গসি যাক বোর্ড নে তাই লগিও আইটিআই নি সার্টিফিকেট তংনানি নাংনাই তাই বিশিংনাইনি সামং খালাইজাক এক্সপিরিয়েন্স তংনানি নাংনাই উমর খাইরা জাকা বিশি বাচিনি বিশৃঙ্গ অংনানি নাংনাই জুলাই তালনি পইলা সাল নৈশাই নৈচিদক ইংরেজি বিশ্বনি বিশৃঙ্গ হনে সাজাকা যত সার্টিফিকেট ডক্তলাঙ্গাই সাকলাইজাক সাল ও জুলাই তালনি সাল চিদক গথাঙ্গাই নাই বরক আর ইন্টারভিউ থাঙ্গাই নাই আচগই মানো হনে সাকলাইজাকা ওয়াকিন ইন্টারভিউ নি বিশংতেই গেস্ট হ্যাঁ বা ভিজিটিং লেকচারার তলাংজাকনাই কুমারঘাট কলেজ কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট সাবজেক্ট সাকলে জাকা হিস্টরি তাই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নতেই নাই প্লেন পেপার কৈমংলাই রানানি নাগনাই লগিও বরংনি অরিজিনাল সার্টিফিকেট তেই ফটোকপি বতলাঙ্গি থাংনা নাংনাই সাকলাইজাক সাল অংখা সালচিবুরি জুলাই তালনি নৈশা নৈচিদক ইংরেজি বিশ্বী আবংখা কুমারঘাট উনকোটি ত্রিপুরা টিচার্স এডুকেশন ফুংনি দামচিসা নিশিমি দিবনি দামথামনি বিশৃঙ্গ ও ইন্টারভিউ নাহার জাকনাই হিনে সাকলাইজাকা আশোক জরা খানালাইখা সেবক বরক তাংমানিকো ফাইদি হাইকে সঙ্গ হাইন হয় রচামুং পান্ডানি বিশং তুই ন পাইলাইনে তিনি তিনি সঙ্গ খানালাই তঙ্গ তপন দেববর্মানি খরঙ্গ রচাপমু তাব খানা রোজাক ফিরো তপন দেববর্মানি খরঙ্গ রচামুং তাংসা।

আশোক জরা তপন দেববর্মণি খরঙ্গ রোচামুখানার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি হর্ণিক বরক পান্দা অরণ্য পাইকা যতন হরকাহাম।

ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিন দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। দেশ জুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ নতুন মাইলফলক স্পর্শ করেছে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। শোক প্রকাশ উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে

0: ইংল্যান্ডের মুখোমুখি হবে। তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ ফোরে ভারতের কম্পাউন্ড দল রূপো পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অকল্যান্ডে আজ প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সুস্থায়ী ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উভয় দেশই পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
1: हमने भारत न्यूजीलैंड संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप के स्तर पर ले जाने का ऐतिहासिक निर्णय लिया है। इसके अंतर्गत हम हर क्षेत्र में स्पष्ट लक्ष्यों और ठोस परिणामों के साथ आगे बढ़ेंगे। इस वर्ष हमने रिकॉर्ड समय में फ्री ट्रेड एग्रीमेंट किया। इस उपलब्धि से दोनों देशों के उद्योगों, किसानों और युवाओं के लिए नए द्वार खुलेंगे।
0: শ্রী মোদী জানান, অকল্যান্ড থেকে ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউন পর্যন্ত ভারতীয় সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে অসামান্য অবদান রেখেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং সে দেশের সরকারি আধিকারিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে। একই সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের জন্য নিউজিল্যান্ডে নতুন সুযোগ তৈরি হবে।
2: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil. Far too long from business from Bali. But Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here. And this is one of New Zealand has seen some of the world's biggest stars.
0: এর আগে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করেন। দুই নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালনসহ নানা ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র মৌস্বাক্ষর করেন। তিন দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফিরছেন। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ PMFME নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই প্রকল্পের মাধ্যমে 20,300 কোটিরও বেশি টাকার বিনিয়োগ হয়েছে এবং প্রায় 11 লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক জানিয়েছে। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এটি শুধু একটি মাইলফলক নয়, আগামী দিনে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ভিত্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে সংবিধান এবং জনকল্যাণই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে। গয়ায় 8ম বিহার বিধানসভার সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের কর্মসূচি বিধায়কদের দায়িত্ব সম্পর্কে তাঁদের অবহিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। বিহারকে ভারতের গণতান্ত্রিক যাত্রার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণে বিধায়কদের কাজ করতে হবে। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশ জুড়ে সফর করছে। ইতোমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচন এর অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভা নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের ওপর প্রভাব পড়ে বলে তিনি জানান। জেপিসির চেয়ারম্যান আরও বলেন, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। 18ই জুলাই হাওড়ার সাঁকড়াইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিনই বিকেলে তার দিল্লি ফিরে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখার্জির এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে দলের রাজ্যসভার সাংসদ রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের মানুষ দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরপ্রদেশে যত সংখ্যক মানুষের ঘরে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি এবং পাঞ্জাবে তাঁর যত সংখ্যক আবক্ষ মূর্তি রয়েছে, পশ্চিমবঙ্গে তা নেই। নবগঠিত রাজ্য সরকার 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসে ছুটি ঘোষণা, তাঁর 125 ফুট মূর্তি নির্মাণ এবং তার পৈতৃক ভিটে হুগলি জিরাতে গ্রন্থাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নৌকোটিতে ক্রু সদস্য সহ 36 জন যাত্রী ছিলেন। 21 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আন্থই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকোটি উল্টে যায়। ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। হোচি মিন শহরে ভারতের কনসুলেট জেনারেলের তরফে খোলা হয়েছে কনসুল রুম। নম্বরগুলি হল 8436-281-7930, 8491-552-3714, 8433-452-0414। প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টাইফুন বাভি জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর চীনের দিকে এগোচ্ছে। এখনো পর্যন্ত চীনে 6 লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চীনের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঝেঝিয়াং প্রদেশে 10 লক্ষের বেশি এবং ফুজিয়ান প্রদেশে আরও 1 লক্ষ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। বাভি আগামীকাল ভোরে ঝেঝিয়াংয়ের ওয়েনঝোতে প্রবেশ করতে পারে। এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চীনের জাতীয় আবহাওয়া সংস্থা কমলা সতর্কতা জারি করেছে। বাতিল করা হয়েছে একাধিক উড়ান ও রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধুনিকীকরণ ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার নন্দীগ্রাম এলাকায় মেধা রেলওয়ে কোচ কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শন করেন। 375 একর জুড়ে গড়ে ওঠা এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে রেল কোচের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া ঘুরে দেখেন তিনি। বিশ্বকাপ ফুটবলের খবর এবার। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। 1954 সালে বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ ফোরে জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ফাইনালে ভারতের ত্রয়ী 288-232 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 3 দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকো উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা, ককতমা পুরীয় নির্মলেন্দু আচার্য, তিনি ককতমা ভূভাগ রঘংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত নিউজিল্যান্ড হালক কাইসা থিনাং কচুংনি ফাইসিং সুমাই তাঙ্গি সামদাক মন্ত্রী বক্রা সাকা মন্ত্রী বক্রক আবাস যোজনাও আউলি আমচাইও তাইব ব্রী সাই থামরা নক তাঙ্গি রান বাকি কেন্দ্রনি হাফাং হাস্তেন রাং খক সাসাই স্নি রাজাক বাজি রাসাই রাং বখা তিনি হায়ুং লুকুবাংমা সাল হা কতনি কুবু নামচাইনি দায় বাক্সা হাস্তব ও সালন যাই যাইকে বড়

0: কুমড়ে ওই পালা যা খা মন্দিরকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ওয়া তুই নুই তুই কুজাই তংমা তাই তুই লমসা মা আমচাই ন সাইগুই হামক্রাই গুনাং টাঙ্গুতাং সনামনানি দাগি খা তাবু কক তুমা শুক্রবুই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত নিউজিল্যান্ড হালক কাইসা থিনাং কুচুং নিফাইসিং সুমাই তাঙ্গি সনামজাক তিনি অকল্যান্ড হদানি মেইল কাইসাও ব ম কক সাকা রিজাবমং মুসামংনি বিসিংতুই মন্ত্রী বক্রক ন লামসং জাকা মুচাং মোদী সাকা হায়ুং বেরেমনি দাংসাও ব ভারত তাই নিউজিল্যান্ড হাকতর কাইসা তে কাইসা হাকতরনি চুবানাই তাই কিচিং হাকতর ভারত প্রশান্ত তুইজলাং কতর আমচাইও তংকুচাং থিতি তাই নাইমুথাংনি বাকই ভারত তাই নিউজিল্যান্ডনি বিসিং চুবালাইমা বেলাই নাংকুকমানি মন্ত্রী বক্রক তাইব সাকা তিনিনি হুকুমু নতিউই কক খালাইমুং হা কতর কাইনুইনি সুনামকর হুকুমু সিরিসিটি তাই সুনামমুংনি দিখল চুবাচুনি ইয়াফারলাইমুং তাইব কাহাম ওঙ্গান মন্ত্রী বক্রক নিউজিল্যান্ডনি ইউনিভার্সিটি রগ্ন ভারত বরকনি ক্যাম্পাস খুলবনানি কবখা
1: ভারত নিউজিল্যান্ড সম্বন্ধ কো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কে স্তর পর লে জানে কা ঐতিহাসিক নির্ণয় লিয়া হ্যায় ইসকে অন্তর্গত হম হর ক্ষেত্র মে স্পষ্ট লক্ষ্যো অর ঠোস পরিণামো কে সাথ আগে বড়েঙ্গে ইস বর্ষ হমনে রেকর্ড সময় মে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিয়া ইস উপলব্ধি সে দোনো দেশো কে উদ্যোগো কিসানো অর ইউবাও কে লিয়ে নয়ে দ্বার খুলেঙ্গে
0: নিউজিল্যান্ড নি মন্ত্রী বক্রক ক্রিস্টোফার লাকসন ভারত নি হায়ুং বেরেম মারমার বরম কাহাম বাংরি রুগমা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি তিফাং তাই নিউজিল্যান্ড নি হামক্রায় ভারত নি বরক রগনি টাংঠাই কাহাম ন বলাইখা ব ভারত ন কাইসা নাংসুকমানি চুবালাইনাই হিনই সাকা তাই বাবাইনুই নি হালক ন তাইব কুচুগ তিসানানি সময় তাংমানি কক খরচাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ত্রিপুরা হাস্তে বেড়াইখিরি তাই রাং ফনাংনাই রগনি থানি পুইলা থাইঙ্গুই বাজাখা তিনি আগরতলানি শিববারিনি পুকুরি ন নাইথগ্রুমা মেইল কাইসাব মন্ত্রীকরা ম কক সাকা ব সাকা মন্ত্রী বক্রক আবাস যোজনা ব আউলি আমচাইও তাইব ব্রী সাই থামরা নক তাঙ্গের নান বাকি কেন্দ্রনি হাফাং হাস্তে ন রাং খক সা সাই স্নি রুজাক বাচি রাসাই বখা আগাবিকা দেরামুংনি হালক ন হামসারি বই বাইকে ওয়ানসুকতাং তাং সেব তাই লুকুরক পালখে চেতন নাহারখে কামি পঞ্চায়েত কাইসা ন কাহামকুক সোনামুই মান আবুনি কাইসা ফুনুকমারি ওঙ্কা মোহনপুর আরডি ব্লকনি বিজয়নগর কামি পঞ্চায়েত ই নাইকল সংনি ওয়ানসুকতাং রগ্ন চাষারুমা বাই বসং বেরম অ পঞ্চায়েত উলনুই আজকথাই মানখা বুটিক মডেল সোনামুই তিসাজাক কাইসা তাং জুদা চেতন্য তিউই রিপোর্ট কাইসা খোনাবাইদি
2: বিশিও তৈলমাও ক্লাইও হাস্তিনি তৈকুবুনি ঠাইনি হাই মোহনপুর কামি হামক্রাই ব্লকনি বিজয়নগর কামি পঞ্চায়েত ফিয়া ও দেরামুং ন কতাল্লাম ফুনুগো লুকু আদং নাইকল ফাং অফিসার তৈ আমচাইনি লুকুরকনি কথালাইজাক চেতন বাই চেংজাখা পঞ্চায়েত ন কতালতেই লুকু হামক্রাই রেগজাক খাইনানি সামং বুতাং কাবুক বুটিক মডেল নি কাহাম ফুনুক মারি বিজয়নগর কামি পঞ্চায়েত
3: আমাদের যে বিজয়নগর পঞ্চায়েতের যেভাবে কর্ম যেভাবে সার্ভিস দেওয়া হচ্ছে সিটিজেন্সকে এইগুলো দেখে এখন অন্য পার্শ্ববর্তী পঞ্চায়েতের প্রধানরা রিপ্রেজেন্টেটিভরা এসে আমাদের পঞ্চায়েত ঘুরে দেখেছে নিজেদের মধ্যেও অ্যাডপ্ট করে নিচ্ছে
2: নাইকল ফাংনি শেফ সিমিয়া ও পঞ্চায়েত তঙ্গ পঞ্চায়েত লার্নিং সেন্টার ওপেন মেডিটেশন সেন্টার সানজাও রবীন্দ্র চাপমুং তাই রুফটপ কেফে হাই জুদাকুক চেতন আবুনি লগি লগি তঙ্গ ডিজিটাল লিটারেসি ড্রাইভ ক্যাটারেক্ট ফ্রি ক্যাম্পেইন রংনক রংকতরনি শ্রেংনাই রকনি এক্সপোজার বিজি তাই ককমনি মান থাইকে রংনতুই হজাকমুং সামং বুতাং চয়াউইন খাইজাগৈ তঙ্গ নাইকল ফাংনি নাহারমুং লুকু হামকাই রেগজাক মানজাকমুং তাই তাং সেব রেগজাক পঞ্চায়েত সেব স্রামুই তিসানা অ কক্ন সাইখানা রেখা পঞ্চায়েতনি এক্সিকিউটিভ অফিসার পায়েল দত্ত
4: আমাদের যে ওন সোর্স রেভিনিউ আছে ওইটাকে আমরা আরো বাড়াবো কিভাবে আরো ইনক্রিজ করা যায় সেদিকে আমরা এমফেসাইজ করব দ্বিতীয়ত আমাদের যে ট্রেডিশনাল আর্ট এবং আর্কিটেকচার আছে ওইটাকে আমরা বিজয়নগর পঞ্চায়েতের যে ইন্টেরিয়র ডিজাইন এটার মাধ্যমে তুলে ধরতে চেয়েছি নাগরিকদের যাই সুবিধা দেব সেটাকে আমরা ডিজিটাল ওয়েতে দেওয়ার চেষ্টা করেছি
2: দেরামুংনি হামিয়া তংহালগো ক্লাইমানি বাজাউই তাবুক বিজয়নগর কামি পঞ্চায়েত

0: এত হামক্রাই টংথক মং টংখর তে নাইকল ফাংনি চুবা মংনি হামক্রাইনি ফুনুক মারি ককতমা খতল নিশমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
1: তিনি হায়ং লুকুবা সাল বিশে ব্রুম ব্রুম জুলাই তালনি সাল চি সাব ও সাল পালাই যাগ আবুনি নাহার মঙ্গা বরক রক বাংরে রুগুই তংমাবাই চ্যালেঞ্জ তাই থিনাঙ্গ বরক রক বুসুক বাঙ্গুই মান আবুনি ফাইসিং মকল কাইনানি তাই কাহাম কক থিনাং সামনানি কক লুকুরকনি থানি তনে রেনানি চি চুকুরা চার চি চুকু বিশি ও ইউএনডিপি ও সাল ন পালাইনানি চেংরুমানি তাইনি বিশি ও জাতিসংঘনি পান্ডা কতর ও সাল ন বিশি বুরুম বুরুম পালাইনানি কক চাপখা তাকলাই বিশিনি ও সাল পালাইনানি কক বুমা হংখা শিখলা রগ্নি খাকামা তাই সানমা রগ্ন সুপুংনানি তাবুক তাই থিনাংনি আচাইসংনি বাকি কেন্দ্রনি শাখা মন্ত্রী জেপি নাড্ডা তিনি হদানি আওয়াইলা মশাখা হায়ুং বেরমনি লুকুবং মশাল তংসুকনাই হামক্রাইন রুগুই নুখুং থুগুই ওয়ানসুকতাং কাহাম গনাং নুখুংনি নাংসুকমানি ন আওয়াইফ্লাইও আসামনি জাথাই মন্ত্রী কৌশিক রায় তিনি তাংন কতর বেড়াইকারী মন্ত্রী সুশান্ত চৌধুরী বাই মালাইখা বিলি খলাইমং রায়দান বাহাইকে তাইব কাহাম সামুই মান আবন তিউই বরংনি বিশিং কগলামংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অক অক্টোমা খনাই তংবায়ু আকাশবাণী কক্তমানী আপডেট মানান বাকি লগ ইন খাই দি নিউ www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এআইআর অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রী কক্তমানী আপডেট মাননানকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনানাঙ্গানা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ওয়া তুই নি তুই কচাই তংমা তাই তুই লমসামা আমচাই ন সাইয়ই হামক্রাই গনাং তাংবুতাং সামনানি দাগিখা তিনি আগরতলা ও ওয়া তুই মল তুই লমসামা জঞ্জাল ন ইয়াকার গানানি ন তুই কুজুক বেরমনি ককলাম পান্ডাব ব অমতই দাগিখা বসাকা নুই সাই নুই চিব্রি বিশি ও হাস্তে ও কিরিমা চিনসা তুই তরমানো মোকাবিলা খালাইমা তং রুংমান রুগুই তাকলাইনি ওয়া তুই মল যত নাইখং হাঙ্কর নাইকল সং তাই গরংজাক মথারগ্ন যত নমুনানি ফাইসংতে তিয়ার তংনানি সরাই সরাই খাইনা নাই তংকসং লুকুরগ্ন তুই তরমানি সকাং হজা খাইনানি বাকি হাঙ্কর নাইকল সংন দাগিখা মন্দিরকরা সাকা তুই তরমানি জরা ও চুবলাইনানি বাকি নাংমানি মানে খুনি রগ তাই তংথাই নাফাইনা জাগা রগ্ন তিয়ার মানার নাই ব যত হাঙ্কর নাংমানি চাথাই থক তাই কুবুনি মানুই রগ রুঙ্গুই তনানি দাগিখা পান্ডা ও আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার আগরতলা আউলি ও তুই লমসামা জঞ্জাল ন ইয়াকা রুনানি জুদা জুদা ইয়াপরি রগ্ন তুই কগলাম সালাইকা মন্ত্রী বক্রক জনমন তাংবুতাঙ্গ হাস্তে ও আজুক থাই নৈরা গনাং খুং বাচি মাল্টি পারপাস ট্রেনিং হল সনাম জাগান হল খুংসা খুংসানি বাকি রাং বাইয়ানো খক দোকচি রাসাই তাংজুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি করবুকনি গুণধর পারা ও মাল্টিপার্পাস সেন্টারনি কোতাল তাংজা পাকা নগনি দগা ফিওগ্রিমা মেইল ব ম কক সাকা মেইল এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা তাই প্রমোদ রিয়াংসং তংবাইখা কোয়ার্টার ফাইনাল বেরেমনি পাইথাক ম্যাচ কাইনিনি বিশিং হায়ুং কাপ ফুটবল পাইথাক হাতি ও হাবনা নাই টঙ্কা পুইলা ম্যাচ ভারতনি জরা হর দাম নৈতামুই সতি থামচি ও নরওয়ে তাই ইংল্যান্ড থাংলাইয়ান আবনি উল খনাফুং দামদক তামুই সতী থামচি ও সুইজারল্যান্ড কেবেঙ্গুই আর্জেন্টিনা থাংলাইয়ান ম্যাচ কাইনুইনি কুপলাই বদল কাইনুই কাইসা তাই কাইসানো কেবেঙ্গুই থাংলাইয়ান তাই ও ম্যাচ কাইনুইনি উংখারিন রুগুই তাবুকনি টুর্নামেন্টনি সেমি ফাইনালনি বদল রক চংজাগান তাবুক বয়ারখকনি কক্তমা ভারতনি বয়ারখক নাইখং হাস্তেনি জুদা জুদা হাঙ্কর রগ ও জুলাই তালনি বুসকাং সাল চিসনি জরা রূপ রূপ খে ওয়াতুই ওয়াউই মানো হিনুই হজাক খলাইকা খনা সালনি সাকানি তুমারি তঙ্গিমানো থামচিসা ডিগ্রি তাই খামাবো নৈচিদর ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি সাকানি তুমারি তংমানি থামচিসা দশমিক চুকু ডিগ্রি তাই খামাবো নৈচিদক দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস পাইরনান সেকাং তিনি কক্তমা বিভাগ রক তাইসা পড়িব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত নিউজিল্যান্ড হালক কাইসা থিনাং কুচুংনি ফাইসিং সুমাই তাঙ্গুই সুনামজাক মন্ত্রীকরা সাকা মন্ত্রী বক্রক আবাস যোজনা ও আউলি আমচাইও তাইব ব্রুই সাই থামরা নক তাঙ্গুই রান বাকি কেন্দ্রনি হাফাং হাস্তন রাং খক সা সাই স্নি রুজাক বাচি রাসাই বক্ষা তিনি হায়ুং লুকুবাং মশাল হা কতনি কুবু নামচাই বেই বাক্সা হাস্তে হব ও সাল ন যাই যাইখে বরম রুই পালাই যাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ওয়াতুনি তুই কুজাই তংমা তাই তুই লমসামা আমচাই ন সাইয়ই হামক্রাই।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলাবদ্ধতা এবং বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। সেমিফাইনাল নিশ্চিত করতে আজ বিশ্বকাপে নামছে হ্যারিকেনের ইংল্যান্ড, হল্যান্ডের নরওয়ে এবং মেসির আর্জেন্টিনা। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলাবদ্ধতা এবং বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। আজ আগরতলায় বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলা নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, 2024 সালে রাজ্যে ভয়াবহ বন্যা মোকাবিলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের বর্ষায় প্রতিটি দপ্তর, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাকে সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে আগাম সতর্ক করতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধার কার্যে ব্যবহৃত সরঞ্জাম এবং প্রতিটি আশ্রয়কেন্দ্র সর্বদা প্রস্তুত এবং ব্যবহারের উপযোগী রাখতে হবে। প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী, জ্বালানি, জরুরি সরঞ্জাম মজুত রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরা রাজ্য পর্যটন এবং বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। আজ আগরতলার শিববাড়িতে পুকুরের সৌন্দর্যায়নের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর এলাকায় আরও 4,300 আবাসনের জন্য কেন্দ্রীয় সরকার 107,50,00,000 টাকা বরাদ্দ করেছে। এর পাশাপাশি সদ্য সমাপ্ত ত্রিপুরা বিজনেস কনক্লেভে আশাতীতভাবে 1,21,000 কোটি টাকার লগ্নির জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আসামের খাদ্যমন্ত্রী কৌশিক রায় আজ সচিবালয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গণবণ্টন ব্যবস্থাকে আরও সুসংহত করার বিষয়ে উভয়ে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রতিটি হল নির্মাণে ব্যয় হবে 60,00,000 টাকা। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ করবুকের গুণধর পাড়ায় মাল্টিপারপাস সেন্টারের নবনির্মিত পাঁকা বাড়ির দ্বারুদ্ঘাটন অনুষ্ঠানে এই কথা বলেন। উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা এবং প্রমোদ রিয়াং। প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা সামলে কিভাবে পরিকল্পনা, প্রযুক্তি এবং মানুষের সম্মিলিত উদ্যোগে বদলে যেতে পারে একটি গ্রাম পঞ্চায়েতের চেহারা, তারই অনন্য উদাহরণ মোহনপুর গ্রাম উন্নয়ন ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। ই প্রশাসনের সফল বাস্তবায়নের জন্য জাতীয় স্তরে দ্বিতীয় সেরা স্বীকৃতিও পেয়েছে এই পঞ্চায়েত। বুটিক মডেলে গড়ে ওঠা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
1: 2024 সালের ভয়াবহ বন্যায় রাজ্যের অন্যান্য এলাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছিল মোহনপুর গ্রাম উন্নয়ন ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। কিন্তু সেই সংকটই হয়ে ওঠে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা। জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় মানুষের সম্মিলিত উদ্যোগে শুরু হয় এক নতুন ভাবনা, একটি আধুনিক, নান্দনিক ও জনবান্ধব পঞ্চায়েত গড়ে তোলার। সেই ভাবনার বাস্তব রূপ আজকের বুটিক মডেলের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত, জানাচ্ছেন পঞ্চায়েত কর্মী পারমিতা সিনহা।
2: আমাদের যে বিজয়নগর পঞ্চায়েতের যেভাবে যেভাবে সার্ভিস দেওয়া হচ্ছে সিটিজেন্সকে, এইগুলো দেখে এখন অন্য পার্শ্ববর্তী পঞ্চায়েতের প্রধানরা, রিপ্রেজেন্টেটিভরা এসে আমাদের পঞ্চায়েত ঘুরে দেখেছে, নিজেদের মধ্যেও অ্যাডপ্ট করে নিচ্ছে।
1: শুধু প্রশাসনিক পরিষেবা নয়, এই পঞ্চায়েতে রয়েছে পঞ্চায়েত লার্নিং সেন্টার, ওপেন মেডিটেশন সেন্টার, মন পথ, রঙিন আলোর ফোয়ারা, শান্ত রবীন্দ্রসঙ্গীতের আয়োজন এবং রুফটপ ক্যাফের মতো ব্যতিক্রমী উদ্যোগ। পাশাপাশি ডিজিটাল লিটারেসি ড্রাইভ, ক্যাটারেক্ট ফ্রি ক্যাম্পেইন, স্কুল কলেজের শিক্ষার্থীদের এক্সপোজার ভিজিট এবং তথ্যের অধিকার আইন নিয়ে সচেতনতামূলক কর্মসূচিও নিয়মিত পরিচালিত হচ্ছে। প্রশাসনের লক্ষ্য একটি জনমুখী, অংশগ্রহণমূলক এবং প্রযুক্তি নির্ভর পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা, জানাচ্ছেন পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক পায়েল দত্ত।
3: আমাদের যে ওন সোর্স রেভিনিউ আছে ওইটাকে আমরা আরো বাড়াবো, কিভাবে আরো ইনক্রিজ করা যায় সেদিকে আমরা এমফেসাইজ করব। দ্বিতীয়ত, আমাদের যে

0: ট্রেডিশনাল আর্ট এবং আর্কিটেকচার আছে, ওইটাকে আমরা বিজয়নগর পঞ্চায়েতের যে ইন্টেরিয়র ডিজাইন এটার মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। নাগরিকদের যাই সুবিধা দেব সেটাকে আমরা ডিজিটাল ওয়েতে দেওয়ার চেষ্টা করেছি।
1: দুর্যোগের ধাক্কা কাটিয়ে আজ বিজয়নগর গ্রাম পঞ্চায়েত হয়ে উঠেছে উন্নয়ন, নান্দনিকতা এবং সুশাসনের এক অনুকরণীয় দৃষ্টান্ত। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
2: সবার জন্য ন্যায় এ ভাবনায় আজ কৈলাসহর আদালত চত্বরে অনুষ্ঠিত হয় বিশেষ লোক আদালত। ঊনকোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষ আয়োজিত বিশেষ লোক আদালতে সর্বমোট 1493টি মামলা নিষ্পত্তির জন্য উত্থাপিত হয়। জেলা আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব তথা বিচারক অভিজিৎ অধিকারী জানান, বিনা পয়সায় মানুষের কাছে দ্রুত এবং সম্মানজনক ন্যায় বিচার পৌঁছে দিতেই এই বিশেষ লোক আদালতের আয়োজন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। আজ অকল্যান্ডে একটি সামাজিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। শ্রী মোদী বলেন, বিশ্ব মঞ্চেও ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও মিত্র রাষ্ট্র। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের সাংস্কৃতিক বিষয়ে সমঝোতা চুক্তিটি উভয় দেশের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পের ক্ষেত্রে আদান প্রদানকে আরও ত্বরান্বিত করবে। তিনি নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে ভারতের তাদের ক্যাম্পাস খোলার আহ্বান জানান।
3: হমনে ভারত নিউজিল্যান্ড সম্বন্ধ কো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কে স্তর পর লে জানে কা ঐতিহাসিক নির্ণয় লিয়া হ্যায়। ইসকে অন্তর্গত হম হর ক্ষেত্র মে স্পষ্ট লক্ষ্যং ওর ঠোস পরিণামো কে সাথ আগে বড়েঙ্গে। ইস বর্ষ হমনে রেকর্ড সময় মে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিয়া। ইস উপলব্ধি সে দোনো দেশো কে উদ্যোগো, কিসানো ওর যুবাও কে লিয়ে নয়ে দ্বার খুলেঙ্গে।
2: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং নিউজিল্যান্ডের উন্নয়নে ভারতীয়দের অসামান্য অবদানের প্রশংসা করেন। তিনি ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর 11 জুলাই এই দিনটি পালন করা হয়, যার উদ্দেশ্য ক্রমবর্ধমান জনসংখ্যাজনিত চ্যালেঞ্জ এবং সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া। এবছরের মূল ভাবনা যুব সমাজের আশা ও আকাঙ্ক্ষা পূরণ আজ ও আগামী ভবিষ্যতের জন্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বিশ্ব জনসংখ্যা দিবস সুস্থায়ী উন্নয়নের ভিত্তি হিসেবে স্বেচ্ছামূলক পরিবার পরিকল্পনা সুস্থ পরিবারের গুরুত্বকে তুলে ধরে। কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ দুটি ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবল অন্তিম সপ্তাহে প্রবেশ করতে চলেছে। প্রথম ম্যাচে ভারতীয় সময় রাত 2:30 নরওয়ে এবং ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। এরপর আগামীকাল সকাল 6:30 সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। দুই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে পরস্পরের বিরুদ্ধে খেলবে এবং এই দুটি ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই চলতি টুর্নামেন্টের শেষ চার তথা সেমিফাইনালের চূড়ান্ত দলসমূহ নির্ধারিত হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসরে ইকফাই ফুটবল ক্লাব রানার্স হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লীগের শেষ খেলায় ইকফাই ফুটবল ক্লাব ও শিমনা তমাকারী ফুটবল ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। ফলে উভয় দল 4 পয়েন্ট করে পেলেও গোল পার্থক্যে ইকফাই রানার্স হয়েছে। এর আগে 9 পয়েন্ট নিয়ে জম্পুই জলা প্লে সেন্টার চ্যাম্পিয়নের খেতাব নিশ্চিত করেছিল। খেলার শেষে এক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দেন বিধায়ক সুশান্ত দেব। ভারতীয় আবহাওয়া বিভাগ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 17 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক

0: সাহা বর্ষায় জলাবদ্ধতা ও বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। সেমিফাইনাল নিশ্চিত করতে আজ বিশ্বকাপে নামছে হ্যারিকেনের ইংল্যান্ড, হল্যান্ডের নরওয়ে এবং মেসির আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী কৈলাসহর, এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে।

0: निशुल्क कानूनी सहायता टेली लॉ के ऐप वेबसाइट www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
2: সেদিন হান্ডা সাহেব অফিস থেকে বাড়ি ফিরলেন, ওনার সাথে দুগ্গাল বাবুও ছিলেন। হান্ডা সাহেব দেখলেন বাড়ির দরজা খোলা, বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, টিভি ফ্রিজ গয়না সব উধাও হয়ে গিয়েছিল, সারা জীবনের উপার্জন এক রাতে চলে গিয়েছিল। কিন্তু হান্ডা সাহেব দুগ্গাল বাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনি ঠিকই বলেছিলেন, আচ্ছা কিয়া হোম ইন্স্যুরেন্স লিয়া, চুরি থেকে হওয়া লোকসান এবার ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স
3: লিয়া। আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: রামধনু অনুষ্ঠানে এখন শুনবেন নানান স্বাদের গান। প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

সমীর চক্রবর্তীর কণ্ঠে শুনলেন নজরুলগীতি। রামধনু অনুষ্ঠানে এবারে রয়েছে আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

শুনলেন ছড়ার গান। রামধনু অনুষ্ঠানে এবারে শুনবেন হিন্দি ছায়াছবির গান ছবি ছোটা চেতন। গানখানিতে কণ্ঠ দিয়েছেন শঙ্কর মহাদেবন এবং সহশিল্পীরা।

শুনলেন নানান সাদের গানের অনুষ্ঠান রামধনু। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। এবারে পরিবেশিত হচ্ছে লোকগীতির অনুষ্ঠান, শিল্পী লোপামুদ্রা মিত্র।

0: Spotlight. This is Akashvani. In the program Spotlight, now we bring you a discussion on Prime Minister's visit to New Zealand, strengthening bilateral cooperation across key sectors. The participants are Anil Trigunayath, former ambassador, and Anubha Rohatgi, anchor.
1: Ambassador Trigunayath, Prime Minister Narendra Modi's two-day visit to New Zealand was the
2: শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর চিরনূতন অনুষ্ঠানে এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানিতে কণ্ঠ দিয়েছেন কিশোর কুমার এবং সহশিল্পীরা। ছবি জওয়ানি দিওয়ানি।

চিরনূতন অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এই গানখানি শুনলেন জমানে কো দেখানা হে ছবি থেকে, শিল্পী মোহাম্মদ রফি এবং অন্যান্যরা। অনুষ্ঠানের এবারের গানখানি পরিবেশিত হচ্ছে জোশিলা ছবি থেকে। গানখানি শুনুন কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

জোশীলা ছবির এই গানখানির সঙ্গেই শেষ হল জনপ্রিয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিরনূতন। শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। শুনবেন বসন্ত মুখার্জির রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত চিন্ময় লাহিড়ী।

0: বসন্ত মুখার্জির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত চিন্ময় লাহিড়ি, আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। দীর্ঘ চার দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম নিউজিল্যান্ড সফর। ভিয়েতনামের পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জন ভারতীয়র মৃত্যু, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। অভিন্ন দেওয়ানি বিধি UCC-র খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 4 থেকে 5 দিন দেশের উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ ফোরে ভারতের কম্পাউন্ড দল রূপ পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত করেন। অকল্যান্ডের স্পার্ক এরিনায় আয়োজিত এক সমাবেশে 10,000েরও বেশি প্রবাসী ভারতীয়র উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী তার উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী লাক্সনকে ধন্যবাদ জানান।
2: भारत और न्यूजीलैंड के रिश्ते में यादें भी हैं, दोस्ती भी है, वैल्यूज भी है और एक कमिटमेंट भी है। भारत न्यूजीलैंड की यही वाका एक नई यात्रा पर निकलने के लिए तैयार है। हमारे सामने अवसरों से भरा खुला समुद्र है, हवाएं हमारे साथ है, समंदर की

0: लहरें हमारे साथ है, इच्छा शक्ति का नीला आसमान हमारे साथ है, पाने को काफी कुछ है और मैं जानता हूं हम सफल होंगे।
1: প্রধানমন্ত্রী বলেন, তাঁর এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর শেষ সফরের পর দীর্ঘ ৪০ বছরের ব্যবধানের কথা উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী সফরটি করতে আর এত দীর্ঘ সময় লাগবে না। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে।
2: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil. Far too long from visits from family. But Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here. And this is one of New Zealand has seen some of the world's biggest stars.
1: দেশজুড়ে ২ লক্ষেরও বেশি খাদ্র প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ প্রকল্প PMFME নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই প্রকল্পের মাধ্যমে ২০,৩০০ কোটিরও বেশি টাকার বিনিয়োগ হয়েছে এবং প্রায় ১১ লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রক জানিয়েছে। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসোয়ান বলেন, এটি শুধু একটি মাইলফলক নয়, আগামী দিনে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ভিত্তি। ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে ১৩ জন পুরুষ ও ২ জন মহিলা সহ মোট ১৫ জন ভারতীয়র মৃত্যু হয়েছে বলে হ্যানয় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন তামিলনাড়ু, ২জন কেরালাম এবং ২জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নৌকাটিতে ৩৬ জন যাত্রীর মধ্যে ৩২ জনই ভারতীয় বলে খবর। ১৭ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য সহ ২১ জনকে বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আন্থই বন্দর যাওয়ার পথে উত্তাল সমুদ্র প্রবল বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়। ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। হোচিমিন শহরে ভারতের কনসুলেট জেনারেলের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নম্বরগুলি হল ৮৪৩৬২৮১৭৯৩০, ৮৪৯১৫৫২৩৭১৪, ৮৪৩৩৪৫২০৪১৪। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস ও কনসুলেট সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে। ভিয়েতনামের কর্তৃপক্ষের সঙ্গেও তারা যোগাযোগ রাখছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে সংবিধান এবং জনকল্যাণই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে। গয়ায় অষ্টাদশ বিহার বিধানসভার সদস্যদের ২ দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের কর্মসূচি বিধায়কদের দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। বিহারকে ভারতের গণতান্ত্রিক যাত্রার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণে বিধায়কদের কাজ করতে হবে। ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে ৯টি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSI জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ, পচে যাওয়া, দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে FSSI। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অভিন্ন দেওয়ানি বিধি UCC-র খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। ৯ সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্র ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় খুব শীঘ্রই UCC নিয়ে আসার ব্যাপারে সরকার আশাবাদী।
3: UCC কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে, রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। গুন্ডা দমন অ্যাক্ট,

0: আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে, সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর, ওই দিন বিকেলেই দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিত্ব গঠনে গ্রন্থাগারের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব দিয়ে যুব সমাজকে আরও বেশি করে লাইব্রেরিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করে তিনি বলেন, দেশ এবং দেশের মানুষকে উপলব্ধি করার জন্য বই পড়া অনিবার্য। দেশ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা উল্লেখ করে শ্রী শাহ বলেন, দেশের সংস্কৃতি এবং ইতিহাসকে জানার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রসারে লাইব্রেরি হল একটি শক্তিশালী মাধ্যম। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে।

এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতিমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 4 থেকে 5 দিন দেশের উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামীকাল অসম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে IMD। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব ও পশ্চিম মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ Stage 4-এ জ্যোতি, সুরেখা ভেন্নাম, কৃতিকা প্রদীপ এবং চিকিতা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ভারতীয় ত্রয়ী ফাইনালে 288-332 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হয়। সালমান খানের এজেস বলে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 258 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে, ভারত 8 ওভারে 2 উইকেট হারিয়ে 87 রান করেছে। এর আগে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 257 রান করে। লন্ডনে আজ উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলাইনা মুচোভা দেশেরই লিন্ডা নস্কোভার মুখোমুখি হয়েছেন। দুই খেলোয়াড়ই প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠেছেন, দুই খেলোয়াড়ের কাছেই প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। দীর্ঘ 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম নিউজিল্যান্ড সফর। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জন ভারতীয় পর্যটকের মৃত্যু, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

শুনছিলেন ভক্তিগীতি, শিল্পী ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি।

অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। ছটায় অমৃতবাণী, 6:10 বিবুধভারতী অনুষ্ঠান শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে। 7:00 সুপ্রভাত অনুষ্ঠান, 7:10 রয়েছে ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তি সুধা, 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন শিলং কেন্দ্র থেকে 8:30। 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান শুনবেন 9:10 থেকে। 12:05 রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 12:30 নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান শুনবেন 1:05। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আধুনিক গান শুনবেন 1:40। 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

করে শোনানো হবে। লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 2:15, 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বিকেল 3:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। এর অব্যবহিত পরেই আবারও শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। 4:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত নিয়োগ সংক্রান্ত সংবাদ শুনবেন। 6:00 ঘর গৃহস্থির আসর, 6:30 রয়েছে কিষাণ বাণী অনুষ্ঠান। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ। 9:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ। 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:20 শুনবেন বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:35 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।